আকাশবাণী বিলোনিয়া, আজ বুধবার 3রা জুন 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান শুরু হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 58 সেকেন্ড। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলুনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনুন অমৃতবাণী, এতে শুনুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: অনেকটা বেলায়, অনেকটা রাত্রি পর্যন্ত তাহার ঘুম আসে নাই, বোধহয় শেষ রাত্রি পর্যন্ত জাগিয়াছিল সে। এখনো বর্ষণ থামে নাই, আকাশে ঘোর ঘনঘটা, উতলা এলোমেলো বাতাসও আরম্ভ হইয়াছে, একটা বাদল নামিয়াছে বলিয়া মনে হইতেছে। দেবু ওই শিউলি গাছটার দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া দাঁড়াইয়া রহিল। রাত্রির কথাগুলি তাহার মনের মধ্যে ভাসিয়া উঠিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে দৃষ্টি ফিরাইয়া লইল। হতভাগিনী মেয়ে, সংসারে এমনি ভাগ্যহতা কতকগুলি মেয়ে থাকে যাহাদের দুঃখ দুর্দশার কোনো প্রতিবিধান নাই। যে প্রতিবিধান করিতে যায় সে পর্যন্ত দুর্ভাগিনীর অনিবার্য দুঃখ আগুনের আঁচে ঝলসিয়া যায়। অনিরুদ্ধ দেশত্যাগী হইয়াছে, তাহার জমি জেরাত সব গিয়াছে। সে বোধহয় ওই মেয়েটির ভাগ্যফলের তাড়নায়, যে তাহাকে আশ্রয় দিল তাহার দিকেও আগুনের আঁচ আগাইয়া আসিতেছে। শ্রীহরি তাহার চারিদিকে পঞ্চায়েত মণ্ডলীর শাস্তির বেড়া আগুন জ্বালিবার উদ্যোগ করিতেছে। পরশু পঞ্চায়েত বসিবে, চারিদিকে খবর গিয়াছে, উদ্যোগ আয়োজন ঘোষ প্রচুর করিয়াছে। রাঙা দিদির এক উত্তরাধিকারী খাড়া করিয়াছে, সেই শ্রাদ্ধ করিবে, সেই উপলক্ষে পঞ্চায়েত বসিবে। পরশু রাঙাদিদির শ্রাদ্ধ, মেয়েটা নিজে তাহাকে জ্বালাইয়া ছাই করিয়া দিবার জন্য পাপের আগুন জ্বালাইয়াছে বারুদের রঙিন বাতির মতো। আপনার আদর্শ অনুযায়ী, সংস্কার অনুযায়ী দেবু পদ্মকে কঠিন সুচিতা সংযমে অনুপ্রাণিত করিবার সংকল্প করিল। সে কোনো মতেই আর কামার বউয়ের বাড়ি যাইবে না, ছাতা মাথায় দিয়া সে মাঠের দিকে বাহির হইয়া পড়িল। রাত্রে প্রবল বর্ষণ হইয়া গিয়াছে, গ্রামের নালায় হুড়হুড় করিয়া জল চলিতেছে, কয়েকটা স্থানে নালার জল রাস্তা ছাপাইয়া বহিয়া চলিয়াছে, পুকুর গড়েগুলি পূর্ব হইতেই ভরিয়াছিল, তাহার উপর কাল রাত্রে জলে এমন কানায় কানায় ভরিয়া উঠিয়াছে যে জল প্রবেশে

0: নালা দিয়া এখন পুকুরের জল বাহির হইয়া আসিতেছে। জগন ডাক্তারের বাড়ির খিড়কে কড়াটার ধারে জগন দাঁড়াইয়াছিল, তাহার পুকুর হইতে জল বাহির হইতেছে। ডাক্তার নিজে দাঁড়াইয়া মাহিন্দারটাকে নিয়া নালার মুখে বাঁশের তৈরি বার পোঁতাইতেছে। জগনও আজকাল তাহার সঙ্গে বড় একটা কথাবার্তা বলে না, সে পঞ্চায়েতের মধ্যে নাই, থাকিবার কথাও নয়। ডাক্তার কায়স্থ, নবশাখা সমাজের পঞ্চায়েতের সঙ্গে তাহার সম্বন্ধ কি? তবু গ্রাম্য সমাজে গ্রামবাসী হিসাবে তাহার মতামত, সহযোগিতা এসবের একটা মূল্য আছে। বিশেষ যখন সে ডাক্তার, প্রাচীন প্রতিপত্তিশালী ঘরের ছেলে, তখন বিশেষ মূল্য আছে। কিন্তু ডাক্তার শ্রীহরির নিমন্ত্রিত পঞ্চায়েতের মধ্যে নাই, আবার দেবুর সঙ্গেও সম্বন্ধ সে প্রায় ছিন্ন করিয়া ফেলিয়াছে। ডাক্তার ও কামার বউয়ের কথাটা বিশ্বাস করিয়াছে। নিহাত চোখাচোখি হইতে ডাক্তার শুষ্কভাবে বলিল, মাঠে চলেছ? হাসিয়া দেবু বলিল, হ্যাঁ। বাঁড় পোঁতাচ্ছ বুঝি? হ্যাঁ, পোনা আছে, বড় মাছও কটা আছে। এবার পোনাও ফেলেছি। তারপর আকাশের দিকে চাহিয়া বলিল, আকাশ যা হয়েছে, যেরকম আউলি বাউলি বইছে, তাতেও তো মনে হচ্ছে বাদলা আবার নামল। এর উপরে জল হলে বাঁড় পুঁতেও কিছু হবে না। দেবু একবার আকাশের দিকে চাহিয়া দেখিয়া বলিল, প্রায় সকল গৃহস্থই যাহাদের পুকুর গড়ে আছে, তাহারা সকলেই জগনের মতো নালার মুখে বেড়ার আটক দিতে ব্যস্ত। পল্লী জীবনে মাঠে ধান, কলাই, গম, আলু, আখ, বাড়িতে শাকপাতা, লাউ, কুমড়া, গোয়ালে গাইয়ের দুধের মতো পুকুরের মাছও অত্যাবশ্যকীয় সম্পদ। বারো মাস তো খাই, তাহা ছাড়া কাজকর্মে, অতিথি অভ্যাগত সমাগমে ওই মাছই তাহাদের মান রক্ষা করিয়া থাকে। পেটের বাছা, ঘরের গাছা, পুকুরের মাছা, পল্লী গৃহস্থের সৌভাগ্যের লক্ষণ।
1: শুনলেন অমৃতবাণী, এটি শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

স্বভাবতই শিশু বয়স থেকেই পিতা প্রীতিরাম দাসের প্রতিভূরূপে

স্বামীর জীবদ্দশায় রাসমণি ছিলেন পর্দানসীন এক গৃহিণী। স্বামীর মৃত্যুর পর বিশাল বিষয় সম্পত্তি, পরিবার, লোকজন ইত্যাদির সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাসমণি এবং

হালি শহরের কুমারহট্ট গ্রামে সাধক রামপ্রসাদের বাস ছিল। হালি শহরবাসীর মুখে রামপ্রসাদী গান ও তাঁর বাণী শুনে ছোট বয়স থেকেই রাসমণি রামপ্রসাদের গান ও কথায় প্রভাবিত ছিলেন। সেই প্রভাবেই তিনি বড় হন। যদিও রাসমণির জন্মের প্রায় এক যুগ আগে রামপ্রসাদ দেহত্যাগ করেন, রাসমণি রামপ্রসাদের কথায় গানে বিভোর হয়ে থাকতেন। একবার রাজচন্দ্র দাস বিশেষ

এ দেখুন শুনলেন, সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য। আকাশবাণী বিলুনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে হায়ুংনি খরাং অনুষ্ঠান।

0: manthok pani je kicha blai kolok kolok ngi busuko kicha busuk kicha kaplasi kaplasi ngai abo tam nai u tam honi chanai abo kicha blai praksi praksi ngi thangu abuno ke sik tam nai muching sha muching sha muching sha no abuno bu chao na chakhei chakde ru ta na abo
1: মুচিং তো বাই চিং তো মুচিং কয়েকটা প্রকার সাইমানো যেটা কাছাকে মুচিং তঙ্গ কিছা বলাই চিকন চিকন খাইগি বুসুগনাং দো তে কিছাকে আর টাইপ নি বলাই ন বলাইতে কিছা কতর কতর ফিয়া বা বুসু বাং থাইয়া বুসুকরি
2: বুসুকরি
1: হাইছি না কেতে কিছা মুচিং তঙ্গ চিনি একদম নগানা গিনি রক মানথক মানে যে কিছা ব্লাই কলক কলক বুসুক কিছা বুসুক কিছা কাপলাসি কাপলাসি নাই আবো তামনাই ও তাম হনি সানাই আবো কাছা ব্লাই প্রাক্সি প্রাক্সি ইংই থাঙ্গু আবনো খে তামনাই মুচিং সা মুচিং সা হানো আবনো বুচাও না চাকই চাকতে চা চাকতে রু তা না আবো আপনাকে মৈত্রু রগো বরম দি তাও বেড়ামতি রগো বা রম দি রগো ওই সে খিচনি রোগ চাখা আবু থগো তাবু রম দি মুই আবাই খাকলু সংকা আজাগারও রেখাঙ্কে বা বিচি মুই বরক সংপ্রু আুচিংন রেখাঙ্কে আবু থগো আবো হাইতাই মট মুই তংতা বেলেখেন আও ইংকে বেলেখেন বুকুগ ক্লাইথ ক্লাইথ আও বাইন বেলাইন হামবাই।

0: chừng ta buộc chừng cái đường này này hai người khó lắm bạn đâu
1: mày khai ra cái tông mi ta ni ra tham chỉ đọc phật đáp rồi em ba sa sai ni ra đọc chỉ chú kilo hạt cho sau bữa ni hai tin bố chừng có cả hàng nghìn sinh tin nó chỉ nhiều bạn đó nó chuyện gì nữa lâu mà vô ta mặc khai này trong cái tông này ta mình hiện ba trong giấc giả lang ma borok no hai mẹ lama wo soi tlang wo ache men hi logi no borok ni thina ni trong giấc abagi no shak ni khlai thai khlai di unga tong ma no tawana di thangai tong na ni bagai samung khlai di phia ba kung chu gya wei মান্না নি মুচুন যাওই নাশলে যাওই তামনি হিংবা কাহাম সামুং খলাইনা নাংনাই হামজাকমা খাইরকমা চুবামা তাই সুরিমানি বিশিংতি আবাগিন লাংমা ও খলাই থাই খলাইনা নাংনাই মান্না নি খাকায়াওই যে উমা আবো কাহাম নঙ্গো জেঙ্গি তঙ্গো আবো কাহাম ন জেং নাই আবো বো কাহাম নঙ্গনাই থিনাঙ্গো তামুং ন আবো ওয়ান সুকনা নাঙ্গিয়া উংতং জরাও তংথথকে থাংনা সুরংদি কাহাম নাহার মুংবাই কাহাম সামু খ্লাইনা নিন উংখা চিনি লাংমানি তাংমানমু বখানো থির খ্লাইনা বাগৈ তং কচাং খা কচাং তংমু কাহাম শাক সতে কথার কুক রুং ইয়াচাকনা নাংকুগু জরাং খা যত নিশাই ফান গনাং কুক আবাগিন জরানো আহাইন তালাই রেদি গাছে জরা যেন হাইনি খরাঙ্গ কক কাহাম খানা লাইখা অ কক কাহাম রক্ষালঙ্কা শ্রীকৃষ্ণ বিনি কক সাজাক রক্ন নজিং তিনি কক বরক বাই খানা লাইখা
2: খানাই তো নিরং শক্তি তাকে বুকুক তিনি শালথাম জুন তিনি শালনো ওয়ার্ল্ড বাইসাইকেল ডে হই পালাই যাক আপনার আড়িব তিনি শালন ওয়ার্ল্ড ক্লাব ফুড ডে আপনার আড়িব ন্যাশনাল এগ ডে আমি তিনি শালন পালাই যাক তিনি শালনি তেব যোদা মোলা যার পুখা তিনি শাল হায়ঙ্গ মতনারক চাকরি রকনি বিশিং মাউন্ট বেটেন প্লান অব লর্ড মাউন্টব্যাটেন অফিসিয়ালি ও অ্যানাউন্স খাই অপ্লান্ন পুলা সামুঙ্গ থেপামানি ব্রিটিশ ইন্ডিয়া তাই ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানও অব সামুঙ্গ থেপাজাকমানি শাল আপনার কারিব তিনিতেই শাল থাম জুন তিনি তিনিতেই শাল লাইথাংয়ে চিচুকুড়া চার্চিবা খ্রিস্ট বিশিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট ফাইভ ডে ওয়ার্ক উইক এবা অব সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ নি অফিসার্স রকনি ও সাল নি সাকলাই জাকমানি সাল আই এন এস নীলগিরি 1972 এবা চিচুকুড়া স্নেচি নি খ্রিস্ট বিশিও অবব ইন্ডিয়ান বিল্ট মডার্ন ওয়ার্ডশিপ অবন ইন্ডিয়ান নি নেভি রক নেভি নি কমিশন রক ও সাল নো পালাইমানি সাল আও অবন কারিবু মৃত্যু সতন জাকনি রকনি বিশিঙ্গ তঙ্গ রমদি নেশাই চিঠাম খ্রিস্ট বিশু অব ব্রেডলি মেনিং নি উকলগ পইলা বিচার খ্লাইজাক মানে শাল নি ও শাল নতে গেছা বলে নমিত সতন যাক আপনার কারিব চিচুকুড়া চকু চিচার খ্রিস্ট বিশু অ্যাসিড অব ট্রেন নি পাতিমুঙ্গু খরক সা সাই সারা সা জনা বড়ক থুই মানে শাল নি তিনি শাল নো মৃত্যু সতন যাক আপনার কারিব চিচুকুড়া চার্চিনি খ্রিস্ট বিশ্ব

0: हो, जुक्तराष्ट्र हो, इजरायलले राष्ट्रदूतमा गोली खलाई पथार जाक्ने साल मृत्यु साधारण जाक्ने रक्ने विषय तंग चेचेकुरा स्नेची थाम खृष्ट विषय चिली हायुगले पहिला सुपारसोनिक जे बरक रकानाई जे बेरखुम अब बाईकलाई मानि साल चिब्रेर चोको चिनै खृष्ट विषय हुके मार्टिन बेहाइम अब पहिला चिली हायुगले पहिला क्लब अब रहर जाक्मनी साल रागजाक्मी दाखो बखु तेरे ती सालो आशाई नै बुमंगना रुक्ने विषय तंग चिचुकुरा चार्ची दो खृष्ट विषय राफेस राफेल नाडल अब स्पेनिस ने टेनिस प्लेयर हने बेलाइन बुमंगनांग ते हाउने बुमंगनांग बरक आबनी मृत्यु साधन मानी विषय तेन तंग ते बो चिचुकुरा थामचिसा खृष्ट विषय राउल कैस्ट्रो चिचुकुरा निचित खृष्ट विषय एलन गिन्सबर्ग ते मृत्यु साधन चाकरी रोपनी विषय तंग चिचारा चार खृष्ट विषय जेफरसन डेविस चिस्नीरा चिस्नी खृष्ट विषय मैनुअल बेलग्रानो बोबो आचे मनीषा थैने बुमंग गनांग रोपनी विषय तंग नैसाई चिद खृष्ट विषय तीन तेई साल थाम जूनो मोहम्मद आली बो अमेरिकन ने बक्सर बुमंगनांग हायुंगनी थंकरंगनी सिलिजा ते बतंगो आबरकंखा नेशाई शा ख्रिष्ट विशिवो तेरी ते शालथाम जोनो एंटोनी क्वीन बो भाईनो थीमानी शाल चेचुकुरा चार्ची चुको ख्रिष्ट विशिवो रुहला कुमेनी बो भाईनो थीमानी शाल आसक सड़ा जं मृत्यु सदने नहार लेखा तिर ती साल मोला जा रोकनो
1: अंगे पांडव चंता बखना लायन तांग बीती एंटीऑक्सीडेंट विटामिन्स मिनरल्स ओबो बेमार का सुथानी थिनो कहाम तोनी थानी तैचीनी बखनो कहाम तोनी थानी बेलाई नांकोगो बेदानानो लयखे चाखा हनके चिनि शाकनि गोबांमा बेमार रग कासुजाक थांनाय फियाबा अबुफांनो जों गाहामके कायै हामसारै इमान फानो बिनि बुबा रग बारमा जराखे गोराय थांमा रग नुजागु अबनो कासुनानि बागैनो जों तिनि गेहा सिलायानो दालि मेबा बेदाना बुफांनि बुबार गोरायमानि कासुना हनके जाय जायखे हा सिदेद खलाय तनानि नांनाय गाहाम चामुं अब সাই নাহারে গলিও এবা আরো কাহামকে সাই নাহাথানি ও বুরন তাই পটাশিয়াম রানানি তাই সাতুম্ব যাই যাই খে নামনানি অবহাই থাইরক বন কাইনা নামনাই বুবার বারফুরু বেলাই তুই রুমানি এবা রান প্রা রুমানি অবন চায়া ক্লাইমা ক্লাইও বুবার বারমানি ইয়াগুলো বুতুই সার রমদি হরুয়া কর্ষক বুতুই কিশাস মিশারক রেনাখে রইমানো বুবার গোবাংমানি এবা গরাইমানিও যেন তামুখে কাশু থাইকলাই হেনকা হেনকে বেলাই গোবাং তৈ এরিয়া মাতংনাই তামনি হিনবা বেলাই তৈ রোজাক খা হেনকে ইয়ারং রগ তৈ কচাই ইয়ারং সগৈ বুবার গড়াই থাঙ্গো বেলাই তুমা জড়াও হান রান রিয়া খাই মাতনাই কিসামিসা তৈ রগ্রগৈ বুবার তাই বুথাই থাইনা বাগৈ বুরন তাই জিং বেলাই নাঙ্কগো বুবার বারনা সুকাং ও বুরন কিসা স্প্রে খাই রুখে বেলাইন চাকুগ বুফাং কাহাম চামুং মানে হামসানা বাগৈ হাও মুস্কি টিএসপি তাই পটাস সার রেনা নাই বেদানা বুফাং সাতুং কুতুং চাচাগো আবনি বাকি অবুফাং সাতুং ফাং ফাং নাংমা থাইও বন কাইখ্যাংকে বেলাইন চাও ওয়া তৈ সালো এবা মল কিসামিসা ইয়ং রকমি বাকি বুবার কারাই থাংমারক নুকজাগো আফুরুখাই সাফ এবা रेडोमिल गोल्ड स्प्रे खाई रनानांगनाय अबहायके जों नायकानि खाई दंखे बुबार गरायग्रा बथाय गोबांखे थायनाय जों अबहायके गोबांखे नग्लु खुङो बथाय थायगे गोबांखे आसुदाखे चायमान काहंगे जामाकारि हाथी रगो फालिबो रां पैसा आजिउय माननाय आसुक जरा जों दिने थां बिदिव बेदना एबा दालिम कायमानो रुगै बिनि बुबार गरायमा रग्न रुगै दामखे कासुनाय आबो सिलायखा
0: ততরা সানাই বসাগো বসাগো কুলুম কাসানাই তাই চড়াই তুমি নহনখেবা বহ খামেরকঙ্গ তাই চাউই হজম উইয়া এবা দান্তাপোড়াও কামকে গেলে আরক উঙ্গো পেনিসিলিন ইয়া খেমা টেক্সাটাই টেক্সাস হাই কিন আবো এন্টিবায়োটিক আবো চানানি নাঙ্গি ফানো মানো ফিয়াবা চায় উই তংখা হনখেন বলে খেন চাকুগো আবো হাই তুমি ইনফ্লুয়েঞ্জা অংখানকে এবা কংরাইনি কুচুক হাইচুক আমতে হাই ততরা সামানি লুবমানি আমতে হেরক নুকজা খানকে বেলাই গবাংকো খ্লাই তুই নংনানি নাংনাই তুই লেনা হুই তংনানি নাংনাই এসপারিন ইয়াকে বা প্যারাসিটামল তুমুং লুমুই তংখানকে কিসা মিসা চাই মানো চিনি বসাক সামানি হামিয়া অঙ্গি তংখে ইয়াকে বা কংরাইনি কুচুকমানি হাইচুকমানি আবো বসাকনো বেলেখেন তংথকিয়া খ্লাইও আবো খড়কসা অনখানকে হামতো তে খড়কসানি থানিব সলওই থাঙ্গো আবনি পাকে নাংকুকমানি হুকে বেলাই লেনাওই তংনানি নাংনাই তুই গবাংখে নংনানি নাংনাই বুথাই বপ্রপনি মানে রকনো গবাংকুক চানানি নাংনাই রমদি আবো ভিটামিন সি গনাং আমতি হাই মানেন হনকে বেলাই গবাংখে চাকা হানকে বেলাইনো চাকুগো আর বিশঙ্গ তঙ্গো কমলা কমলানি বুতুই খেবা কাওয়াজি খেবা আমতি হাই ভিটামিন সি গনাং মানেই আমতি হাই রকন গবাং কুকলাই জানানি নাংনাই তুমি কিসা মিসা হামার হরথানি কেবেং রক নকজাখা হানকে খেবা বখা রক সাকা হানকে আবো নং কিসা কাহামকে নাইজাকনানি নাংনাই আবো নিমোনিয়া খেবা ব্রঙ্কাইটিসও বাকলাইয়া সানি আপনি পাকি এন্টিবায়োটিক সানানি নাঙ্গি ফানো মানো নং কংরাইনি কুচুকমানি হাইচুকমানি আমতে হাইরকনো কাসুই দংনানি পাকি নাংকুকমানি সুক থুনানি নাংনাই কিসা কাহামকে চাউই রেস খলাই খেবা লেনাউই দংনানি নাংনাই কমলানি বুতই ফান্তক মুখি খেবা কাউজিনি বুতই আমতি হাই ভিটামিন সি গনাং মানে গবাং কুখে চাখা হানকে কংরাইনি কুচুক হাইচুক আবরক ডাকতিন হামই থাঙ্গো বড় রোগ সালায়ও কসাংনি কুতুম মঞ্জাখা হানকে খেবা কুতুমনি আতমসা কচাং মানজাখা হানকে কংরাই উঙ্গু হনে ফিয়াবা আবো ব্যাভাক জাগাও নাঙ্গিয়া তামনি হমালে কংরাইনি কুচুক হাইচুক উংমানি অবো ভাইরাসনি চপ্রপমং কেবো খরকসা তুমুং কংরাই উংসাক বিনি গানাগিনি ও তংখা হানকে বিনি কুচুকমানি হাইচুকমানি খেবা বিনি গানাগিনি ও কুচুক হাইচুক উংমানি নবার নিনি সাগো হাব কাহানকে নিনি বসাগো তুমুং ভিটামিন সি গবাং করি হানকে কংরাইনি কুচুকমানি হাইচুকমানি মানজাকি মানো আপনি পাকি যে মানজাক নাই কংরাই উঙ্গুই তংনাই এবা কুচুগুই তংনাই হাইচুগুই তংনাই বড়রক বড়ক কুচুক ফুরু হাইচুক ফুরু বুকুঙ্গ বুকুগ রি খলবই এবার রি থাকলবই তুমুং কুচুখা হানকে ইয়া খেবা রমদি রুমাল রক বুকুগ রুই কুচুখা হানকে আবো তে খরকসানি থানি লঙ্কা সররিয়া আমতি হাই উঙ্গুই মানো আসুক জরা যেন খালাইখা তিনি সাকামক্রাইনি কগো কংরাইনি কুচুক হাইসুক উংমানি ইনফ্লুয়েঞ্জা বেমানার গে কক থাইসা থাইনে
1: হাইনি খরাং পান্দাও যেন তাবো খালাইনে কক থুম রক পঞ্চায়েত বেদেকনি সাকথার মুংবাই সালবা জুন হাস্তে হাস্তেনি ব্যাপাক থাই রকনি হাই খয় হাঙ্করব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবা হাই মহাবার সাল পালাই জাগানে খয় হাংকরণী খুয়াই ব্লক পদবিল তোলাশিখর কল্যাণপুর তেলামুরাতে মুঙ্গিয়া কামি ব্লক নি বেকুল কায়দক চিচুকু কামিতে কাইবা চিদক পঞ্চায়েত হায়ুং হাবার সাল পালাই জাগানু আগজতেই নাংকুকানী জরাও সুয়ারিমু রানানি পাকি কাঞ্চনপুর বখাকস্তে হাফাং সামু মুচুংজাক কামিনী লুকুরকনি থানী সিভিল ডিফেন্স ভলন্টিয়ার এবা লুকুকা সুমুং সুয়ারিনী বাকি কৈলাই ইয়াচাকি টঙ্গু সালচি ত্রিপুরা হাংকর আগজ নাইকল ফাংনি দাগিমুংনি ককতৈ কাঞ্চনপুর বখাকস্তে আরো টংনাই রক জিনি উমর নখাবিশি চিচা নিশমি নখাবিশি বাচি চরা বরক বুরুই তৈ চলারক অর কয়লাই ইয়াফারমান বাইনাই রংমারিনী কক সাজাকা অর মাধ্যমিক পাশ কয়লা ইয়াফারনানি পাইথাক সালমারি হিনকে জুন তালনি সালচি সালমারি চরা ত্রিপুরা হাস্তে সীতারামুং কাসুমা নাইমথা নেশাই নিচিদক বিশিনী বাগিন সালথাম রমুই জুনতালনি সালথাম সালমারি নিশিমি সালবা জুন জরা বরক হায়ুং হাবার সাল নেশাই নিচিদক পান্দা লুয়াজিওয়ানু ত্রিপুরানি আওয়াইজাক আন্দ্রসন হায়ুং বেরেম তেব পীরনা বাকি তৈ হায়ুং হাতিও অবনী অংথতক আওয়াইনা বাকি ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল নিশাই নিচিতক সংসা জাগানো ইজুন তালনি সাল নিচি সিনি নিশিমি নিচি চুকু জুন নিশাই নিচিতক সাল থামরমুই দিল্লিনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম ত্রিপুরাসা হামকরাই বেদেক হাস্তে হাফাং কাইসা আয়মুনি বিশিংতৈ সাকলাইখা রুংরেম দক নিশিমি রেমচারো সরঙ্গাই সরঙ্গাই জুগ্রপ্ন প্রি মেট্রিক স্কলারশিপনি বাকি বিএমএস পোর্টাল অনলাইনতৈ কইলাই ইয়াফারে এবার ইয়াফারমান বাইনাই বিএমএস ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন ও পোর্টাল জুন তালনি সালথামচি নৈশাই নিচিদক জরা কয়লাই ইয়াফার মানবাই আনু কয়লাই ইয়াফার পুরু স্কুল ইউনিফর্ম বাই তিসাচাক পাসপোর্ট সাইজ নি কাইসা মাংপিলি ইয়াফারনা নাংনাই তাই দংনা নাংনাই এস টি সার্টিফিকেট সুকাং রেমনি মার্কশিট ইনকাম সার্টিফিকেট তাই রেশন কার্ডও সরঙ্গনাই এবার সরঙ্গনাই চুক নিমুং কাসাচাক নাংনাই তাই লগিও নাংনাই ব্যাংক অ্যাকাউন্ট অবহাইকেনতে কেসে তঙ্গ ত্রিপুরানি চুকচাক এবা চিনি ইতিপ্রাসা সুরুংনাই সুরুংনাই জরুকনি বাকি ওয়াইসা বাই রাংমারিনি চুবা চুনি বাকি কাইসা আয়মুংনি বিশিংতি সাকলাই জাখা আবনি বাকি এস টি রুং সুরুংনাই রক নন অব চুবা চুর চাকনাই তাই এন এস পি পোর্টাল হোস্টেল তংনাই ইংগে অঙ্গো সিজাক অংনা নাংনাই মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আরো নাম্বার 45% নাম্বার মানজাকনা নাংনাই তাই প্রফেশনাল কোর্স অব সুরঙ্গি তংনাই রমদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্যারামেডিকেল ফার্মাসি ম্যানেজমেন্ট তাই অবহাই প্রফেশনাল কোর্স রগ সুরঙ্গি তংনাই রগ্ন পোস্ট মেট্রিক স্কলারশিপ রাজাকনাই হিনে সাজাকা কইলাই ইয়াফানানি পাইথাক সালমারি ইজুন তালনি সাল থামচি সালমারি জরা আসুক জরা
0: তাবুক খোনাবাদী নগপার্তিপারনি ককতুমা আগুলি বীরখুম খলাতে গানাগিরি আমসানি নগপার্তিপারনি ককতুমাও সাকলাই জাখা নখা কিসা চমুই গনাং তগনাই কিসা মিসা ওয়াতেই ফাই পানো মানো তুমকুক মানি মারিও নকশাখানে তুমসা মারিও 35 ডিগ্রি সেলসিয়াস তুমখলাই মারিও 29 ডিগ্রি সেলসিয়াস নবারও তুই হকুনি মারি সাকাও নকশাখানে চুকুচিবা পার্সেন্ট তাই খামাও নুকসাকানো দকচি থাম পার্সেন্ট হজাক মঙ্গ সাকলাই জাখা ফেরাং ককি kaisa kaini amchairoko watei faipanu mano aborom di west khuai.

0: সিপাহী জলা গুমতি একেবা সাউথ ডিস্ট্রিক্ট রক আপনি পাকই কিসা মিসা হজাকমং টংনানি পাকই ককমং কাকসাও গজার জাখা
1: আংকে তাবোখানালায়ন জং সেবগ বরকলামানি কক ত্রিপুরা হাইকোর্ট কাইসা অয়মংনি বিশিংতৈ জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আচুকথাই সুপংনা বাকি কইলে ইয়াচাগি তঙ্গ বেকুলিবুক চাচুকথাই তঙ্গ র কাইবা আর ই আর তঙ্গ কাইনি এস টি রোগনি বাকি তঙ্গ কাইনি তাই এস টি রোগনি বাকি কাইসা রুমারিনী কক সাজাকা অর গোসিজা গ্রংনক নিঙ্গি ইংলিশ সাবজেক্ট মাস্টার ডিগ্রি খাইজাক তাই লগিও কম্পিউটার গরংব উনা নাংনাই হনাই সাজাকা তালুমান মারি রাজাকানে খক বা সাইসিনী রানী সিনি চেঙ্গি খক নৈচি ব্রী সাই ফের ফি রিনী কক সাজাকার এস টি তাই এসি রংনি বাকে হিংকে খক থামরা কয়লাইয়া ফানানি পাইথাক শালমারি ইজুন তালনি শাল চিথাম শালমারি জরা অবনতিতে ব যাই যাইকে সিনামো চুনকে tsc.nic.in অর নরক নাই নাই মানু অবহাইকেতে কেসা আচুক থাই তঙ্গ টিপিএসি আমযোগ মুংনি বিশিংতৈ আইটি বেদেক হাস্তে হাফাং এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার আচুক থাই সুপুনা বাকি অনলাইনতেই কয়লাই আচাগৈ তঙ্গ বেকুলিবুক চাচুক থাই তঙ্গ কাইনৈ রানৈ নৈচি আবন বাকি অর এস তিরংনি বাকি খাতিজাক তঙ্গ কায়দক জিচার উমনি কক সাজাখা অর নখা বিশি জিচার নিশিমি নখা বিশি বুড়ি জি জরা তাই খাতিজাক রোগনি বাকি খে উমনি কিসাসু হলির মুং টঙা নহনি পর সাজাখা ফি আফারপুরু কয়লাই আফারপুরু ফি ব রোনা নাংনা অর এস তিরংনি বাকি কক সাজাখা রাং খক নৈ রা বাজি রুমারিনী কক সাজাখার বিই এবা বিটেক কম্পিউটার সাইন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন এবা কেবা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অর সাজাখাতে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অবহায় কয়লাইয়া ফানানি পাইথাক শালমারি ইজুন তালনি শালবা শালমারি জরা আসুক যারা সেবুক বরকলাং মানিকক খনালাইখা তাবু খনালাইনে রচাপ মুং

আশিক চরা তনুজা দেব বর্মানী খরং বাই রেজাব মং খা বাইখ্যা চিও তাবুকনি অমল বেলাইন কুতুং সাল অবহাই কুতুং সাল চিনি সাকন কাহাম তনি না বাকি কাহাম খাই তৈরক নি টংনা নামায় তাই সাতং রক আশুক নাঙ্গিয়া হংকে অঙ্কয়াবই টংনা নামায় গুবন অঙ্কনা নাঙ্কা হংকে সাতি রক তৈ ব অঙ্কনা নামায় তাই তৈ গবং খে নাঙে চিনি বসাকন হাইড্রেট খে টনানি নামায় অবহাইকে সাতংনি অবহাই তুমানি জরাও চিনি বসাকন হাইড্রেট কে টনই তৈ নঙ্গই কাহামকে টনকাহে সে অবহাই সাল রকন কাহামকে লাইরি মানায় আকাশবাণী আগরতলা হংকে অরণ্য পাইরেসিন চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়কনি খরং তিনি কমথিংতানি দঙ্গ লগিও বায়ুসা তাই আং রুমা

শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে হাই এমনি খরাং অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘুরেতে এখন সময় সকাল 6:56 হয়ে 42 সেকেন্ড। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। একটু পরে অর্থাৎ সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলায় সংবাদ, 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পার্থ মজুমদার, 8:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, 8:15 শুনবেন আজকের কবিতা, কবিতা পাঠ করে শোনাবে অনন্যা সাহা, আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এর ঠিক পরেই শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, 8:30 শুনবেন শিশু মেলা, পরিবেশনায় নটরাজ একাডেমি শান্তির বাজার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত করা হবে, 9:00 প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ, 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠানটি, 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, 10:30 শুনবেন হারানো দিনের গান আজকের শিল্পী নির্মলা মিশ্র। শুনলেন আমাদের প্রাত অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

শ্রোতা বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান তথ্যভিত্তিক আজ সকালে। আজ সকালে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমরা চলে যাব ইতিহাসের পাতায়। আজ 3রা জুন 2026 খ্রিস্টাব্দ বুধবার। আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাবলী। ১৭৮৯ সালের ঠিক আজকের এই দিনেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে। ১৯১৫ সালের ঠিক এই দিনেই ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে নাইট উপাধিতে ভূষিত করে। ১৯৩৬ সালের আজকের দিনেই অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ করা হয়। ১৯৪০ সালের ঠিক এই দিনেই জার্মান বিমান বাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের উপর বোমা বর্ষণ শুরু করে। ১৯৪৬ সালের ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন। ১৯৪৭ সালে ঠিক এই দিনেই ব্রিটিশ

1999 সালের আজকের দিনে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোভেদান মিলোসোভিচ কোসভো থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়। 1891 সালের আজকের দিনে ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়ের জন্ম। ঠিক এই দিনেই 1906 সালে জোসেফিন বেকার, আমেরিকান বংশোদ্ভূত ফ্রেঞ্চ নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনেত্রীর জন্ম। ওয়াল্টার রবিন্স, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলারের জন্ম 1906 সালের এই দিনে। অ্যালেন কবি, মার্কিন অভিনেত্রী, জন্ম আজকের এই দিনে 1911 সালে। 1919 সালে এই দিনে ছায়াদেবী, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রীর জন্ম। 1920 সালের আজকের দিনে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমী বাংলা একাডেমির ভূতপূর্ব সভাপতির জন্ম। কবিপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। উইলিয়াম হার্ভে, ইংরেজ চিকিৎসক, 1957 সালের ঠিক এই দিনেই মৃত্যুবরণ করেন। গোপাল সেনগুপ্ত, বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী, 1908 সালের আজকের দিনেই মৃত্যুবরণ করেন। ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনের মৃত্যু 1963 সালের ঠিক আজকের এই দিনেই। শুনলেন আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাবলীগুলো।

আজ বিশ্ব সাইকেল দিবস। ২০২৬ সালের বিশ্ব সাইকেল দিবস, এর মূল প্রতিপাদ্য বা থিম হল সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালনা। এর পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে আরও একটি সহ প্রতিপাদ্য রাখা হয়েছে, যা হলো টেকসই গতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক পরিবহনের অগ্রগতি। ২০২৬ সালের থিমের মূল দিকসমূহ হল পরিবেশের উপর প্রভাব, যেমন যানজট কমানো, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করা এবং বাতাসকে দূষণমুক্ত রাখা, টেকসই জীবনযাত্রা, টেকসই নগর গড়ে তুলতে প্রতিদিনের যাতায়াতে ধোঁয়াহীন ও জ্বালানিবিহীন বাহন ব্যবহারে উৎসাহিত করা, সবার জন্য পরিবহন, সব অর্থনৈতিক ও সামাজিক স্তরের মানুষের জন্য সাশ্রয়ী এবং সহজলভ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা। প্রধান লক্ষ্য ও স্বাস্থ্যগত উপকারিতা, রোগ প্রতিরোধ, যেমন নিয়মিত সাইকেল চালানো স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমাতে দারুণ সাহায্য করে। জাতিসংঘের উদ্যোগ, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবে সাইকেলকে একটি দীর্ঘস্থায়ী, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব বাহন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। স্থানীয় স্তরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সাইকেল র্যালি আয়োজন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

অধ্যাপক লেসেক সিভিলেস্কি মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত পোলিশ বংশোদ্ভূত সমাজবিজ্ঞানীর অধ্যাপক লেসেক সিভিলেস্কি এই দিবসটি চালুর মূল উদ্যোক্তা। তিনি তার সমাজবিজ্ঞান ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে সাইকেলের সামাজিক ও পরিবেশগত গুরুত্ব নিয়ে একটি আন্দোলন শুরু করেন। 2018 সালের প্রস্তাব অধ্যাপক সিভিলেস্কি এবং তাঁর দল জাতিসংঘের কাছে সাইকেলের জন্য একটি বিশেষ দিন ঘোষণার জোরালো দাবি জানান। প্রায় 56টি দেশ সরাসরি সমর্থন জানিয়েছিল ওনার এই উদ্যোগের জন্য। 12 এপ্রিল 2018 জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে প্রতি বছর 3রা জুন এই দিনটিকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে প্রস্তাব করা হয়। 3রা জুন 2018 এই দিনে বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবার বিশ্ব সাইকেল দিবস পালিত হয়। জাতিসংঘের প্রস্তাবে সাইকেলের কয়েকটি অনন্য বৈশিষ্ট্যকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেমন স্থায়িত্ব ও দীর্ঘায়ু। সাইকেল 2 শতকেরও বেশি সময় ধরে মানুষের একটি নির্ভরযোগ্য বাহন হিসেবে টিকে রয়েছে। এটি একটি অত্যন্ত সস্তা, পরিবেশ বান্ধব এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবহনের মাধ্যম। এটি ব্যবহারে কোনো জ্বালানি লাগে না, ফলে পরিবেশ দূষিত হয় না এবং এটি মানুষের শারীরিক গঠনে ও ফিটনেস বজায় রাখতেও সাহায্য করে। শুনলেন বিশ্ব সাইকেল দিবস নিয়ে কিছু কথা।

আজ সকালে অনুষ্ঠানে এবারে শুনব পরিবেশ সংরক্ষণের কিছু গুরুত্ব নিয়ে কথা। জীবন রক্ষা, পরিবেশ আমাদের অক্সিজেন, জল এবং খাদ্য দেয়, যা ছাড়া মানুষের বেঁচে থাকা খুবই অসম্ভব। গাছপালা এবং বনভূমি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে, উদ্ভিদ টিকিয়ে রেখে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা পরিবেশ সুরক্ষার প্রধান লক্ষ্য। পরিবেশকে সঠিক রাখতে আমাদের কী করণীয়? যেমন বৃক্ষরোপণ, একটি গাছ একটি প্রাণ, তাই বেশি করে গাছ লাগানো এবং বন উজাড় বন্ধ করা উচিত। প্লাস্টিক বর্জন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করে চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করা দরকার। সম্পদের সঠিক ব্যবহার, জল অপচয় বন্ধ করা এবং অপ্রয়োজনে ঘরের আলো পাখা জ্বালিয়ে না রেখে বিদ্যুৎ সাশ্রয় করা। বর্জ্য কমাতে এবং পুনর্ব্যবহারযোগ্য করার নীতি মেনে চলা উচিত। এবারে শুনুন আকাশবাণী বিলোনিয়ার সম্প্রচার নিয়ে কিছু কথা। শুরুর ইতিহাস, ভারতে রেডিও সম্প্রচারের সূচনা হয়েছিল 1920-এর দশকে। 1923 সালের জুন মাসে রেডিও ক্লাব অফ বম্বে প্রথম ভারতে রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে। 1930 সালে ভারতীয় রাষ্ট্রীয় বেতার পরিষেবা শুরু হয়, যা পরবর্তীতে ভারতীয় গণমাধ্যমের ভিত্তি মজবুত করে। 1959 সালে দূরদর্শনের হাত ধরে ভারতে টেলিভিশন সম্প্রচার শুরু হয়, যা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এক সুতো

বেঁধেছিল। বর্তমানে প্রসার ভারতী হল ভারতের পাবলিক ব্রডকাস্টার, যা আকাশবাণী এবং দূরদর্শন উভয়কেই পরিচালনা করে। 1936 সালে এই বেতার পরিষেবার নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। পরবর্তীতে 1957 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া বিখ্যাত নাম আকাশবাণী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। আকাশবাণীর মূল আদর্শ বা নীতিবাক্য হল বহুজন হিতায় বহুজন সুখায়, অর্থাৎ সবার কল্যাণ এবং সবার সুখের জন্য কাজ করা। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম রেডিও নেটওয়ার্ক। আকাশবাণী 23টি প্রধান ভাষা এবং 179টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধরে রেখেছে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সবুজ বিপ্লব, বন্যা বা মহামারীর মতো জরুরি সময়ে আকাশবাণী দেশবাসীকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে এটি আধুনিক প্রজন্মেও অত্যন্ত জনপ্রিয়। শুনলেন আকাশবাণীকে নিয়ে কিছু কথা।

এবারে চলে যাব আমরা স্বাস্থ্য তথ্যে। গরমের তীব্র দাবদাহে সুস্থ থাকা এবং হিট স্ট্রোক থেকে বাঁচা অত্যন্ত জরুরি। গ্রীষ্মের এই সময়ে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে হলে আমাদের কি কি করণীয়? তরল ও জলের পরিমাণ বাড়ানো, যেমন পর্যাপ্ত জল পান। তৃষ্ণা না পেলেও দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল পান করতে হবে। প্রাকৃতিক পানীয় যেমন ডাবের জল, লেবুর শরবত, ঘোল বা বেলের পানা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। ক্যাফিন বর্জন। চা, কফি বা অতিরিক্ত চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরকে আরও জল শূন্য করে দেয়। খাদ্যাভ্যাসে বদল, যেমন হালকা খাবার, তেল, ঝাল, মশলাযুক্ত এবং চর্বি জাতীয় খাবার একদম কমিয়ে ফেলতে হবে। সহজ পাচ্য ও হালকা খাবার খেতে হবে। ফল ও সবজি, শশা, তরমুজ, লাউ, ঝিঙ্গে, পটল এবং পাকা আমের মতো জলীয় অংশ বেশি থাকা ফল ও সবজি ডায়েটে রাখতে পারেন। টক দই, প্রতিদিন খাবারের তালিকায় টক দই বা ঘোল রাখলে পেট ঠান্ডা থাকে এবং হজম শক্তি ভালো হয়। পোশাক ও ব্যক্তিগত সতর্কতা। সুতির পোশাক, বাইরে বেরোনোর সময় হালকা রঙের ঢিলে ঢালা সুতির পোশাক পরুন। কালো বা গাঢ় রঙের পোশাক তাপ বেশি শোষণ করে। রোদ থেকে সুরক্ষা, রোদে বেরোলে ছাতা, রোদ চশমা অর্থাৎ সানগ্লাস এবং টুপি অবশ্যই ব্যবহার করুন। খোলা অংশে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। দুপুরের রোদ এড়ানো, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদ সবচেয়ে করা থাকে। খুব জরুরি কাজ না থাকলে এই সময়ে সরাসরি রোদে না যাওয়াই ভালো। ঘর ঠান্ডা রাখার

উপায় হাওয়া বাতাস চলাচল, যেমন ভোরের দিকে বা সন্ধ্যার পর ঘরের জানালা খুলে দিন যাতে ঠান্ডা হাওয়া আসতে পারে। দুপুরের দিকে জানালা কপাট বন্ধ করে পর্দা টেনে রাখুন। গাছ রাখা, ঘরের ভেতরে বা বারান্দায় ইনডোর প্ল্যান্টস রাখলে ঘরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। হিটস্ট্রোকের লক্ষণও করণীয়, অতিরিক্ত মাথা ঘোরা, বমি বমি ভাব, তীব্র মাথা ব্যথা, শরীর অতিরিক্ত ঘেমে যাওয়া বা হঠাৎ ঘাম বন্ধ হয়ে ত্বক লাল ও শুষ্ক হয়ে যাওয়া, এমন লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত কোনো ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যান। চোখে মুখে জলের ঝাপটা দিন এবং ওআরএস বা নুন চিনির জল খাওয়ান। অবস্থা খারাপ হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। শুনলেন, গরমে সুস্থ থাকার এবং হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদের এই করণীয় কাজগুলো করা খুবই দরকার।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে আজ সকালে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী বিলুরিয়া এখন প্রচারিত হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ, এরপরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলায় সংবাদ ও ককবরক সংবাদ।

0: আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে ছ উইকেটে হারিয়ে
1: জিতে নিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণ শিবিরেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেসের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেসের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
2: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities.

0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
0: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএর সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজের সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার আজ প্রথম বৈঠক, নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে আজই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন উপভোক্তার হাতে অনুমোদন পত্র তুলে দেওয়া হবে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের হওয়া 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় আজ থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাগড়ে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হয়েছে। 25 থেকে 60 বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা

0: পাবেন একটি প্রতিবেদন।
1: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা চালুর প্রস্তুতি শুরু করে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আবেদনপত্র জমা নেওয়া এবং উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ জোর কদমে চলেছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে একাধিক স্তরে নথি যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে অনুমোদিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর শুরু হবে। একই সঙ্গে তিনি দাবি করেছিলেন, পূর্ববর্তী বিভিন্ন সামাজিক প্রকল্পে অনিয়ম ও ভুয়ো উপভোক্তার অভিযোগ সামনে আসায় এবার শুরু হচ্ছে কড়া যাচাই প্রক্রিয়া। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হিসেবে অন্নপূর্ণা যোজনার সূচনাকে বড় প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি হিসেবেই তুলে ধরছে রাজ্য সরকার। তাই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রকল্পের সূচনার পর নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মালদার মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও ও হেনস্থার ঘটনায় দায়ের 12টির মধ্যে 4টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ। কলকাতা নগর দায়রা আদালতে গতকাল মোট 31 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। এর মধ্যে 2টি মামলায় মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম ও একরামুল বাগানির নাম রয়েছে। ডিজিটাল ও প্রযুক্তিগত তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং একাধিক প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর ভিত্তিতে তৈরি চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বেআইনিভাবে জড়ো হয়ে অভিযুক্তরা ওই দিন রাস্তা অবরোধের পাশাপাশি বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করে। ঘটনার প্রায় 2 মাসের মাথায় চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রস্তাবে সই জালিয়াতির অভিযোগের তদন্তে দলের 3 বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য সিআইডিকে অনুমতি দিয়েছে ব্যাংশাল আদালত। তদন্তের স্বার্থে তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ রায়, সুভাষিস দাস ও বাহারুল ইসলামের হস্তাক্ষরে নমুনা নেবেন আধিকারিকরা। সিআইডির ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে 5 সদস্যের সিট বিধায়কদের সইয়ে অসঙ্গতির অভিযোগে তদন্ত করছে। উল্লেখ্য, পরিষদীয় দলের রেজলিউশনে থাকা স্বাক্ষর নিয়ে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের প্রেক্ষিতেই বিধানসভার সচিবালয়ের তরফে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। এদিকে সিপিআইএম থেকে বহিষ্কার হওয়ার পরেও ঋতব্রতকে দলে নেওয়ায় মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
2: আমরা তো দাঁড়িয়েছিলাম বটেই, নীতি নৈতিকতার প্রশ্নে কখনো আমরা কম্প্রোমাইজ করিনি। আমাদের একজন রাজ্যসভার সদস্য নৈতিকতার প্রশ্নে আমরা তাকে বহিষ্কার করি, সচেতন ভাবে বহিষ্কার করি। তার পার্টিটা মানুষের জন্য, নীতি নৈতিকতাকে বাদ দিয়ে রাজনীতি কখনো হওয়া উচিত নয় এই ভেবে।
0: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে নিজেদের স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যের মানুষ কার্যত তাদের রাস্তায় বসিয়ে দিয়েছেন। বর্তমানে রাজ্যের কোনো দায়িত্বশীল বিরোধী দল নেই, যা দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।
3: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল, তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলে, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
0: কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, একসময় ভয় ও প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলকে ভেঙে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল তৃণমূল কংগ্রেস, আজ নিজেই তারা সেই অস্ত্রে বিধ্বস্ত হচ্ছে।
2: এই পশ্চিমবঙ্গে তৃণমূল যে খেলা জন্ম দিয়েছে, দল ভাঙানোর খেলা, আজকে সেই খেলাই তৃণমূল বিধ্বস্ত হচ্ছে। যখন কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছিল, এইভাবে গোটা কংগ্রেস দলটাকে ভাঙিয়ে, ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে কংগ্রেস দলটাকে ভেঙে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব করেছিল। তাদেরই দলের এমএলএরা ভোট শেষ হতে হতেই তৃণমূল দল ছেড়ে দলে দলে পলায়ন করছে। তারা মনে করছেন, দিদি তো আর ক্ষমতায় নেই, আর বাজার নেই মার্কেটে, করে কমে খেতে গেলে চলো বিজেপিকে ধরি।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট বলেছে, কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা শারীরিক অসুস্থতার জন্য নির্ধারিত বয়সের আগেই অবসর গ্রহণ করলে ওই কর্মীর বিবাহিত কন্যাকেও নিয়োগের জন্য বিবেচনা করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের সংখ্যা থেকে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এবং সাংবিধানিকভাবেও তা অবৈধ। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর দক্ষিণ থানা।
4: গৈ কইমুং জমারেনানি শাকলাইখা কেন্দ্র হাফাং জমারেনানি পাইথাক সাল জুলাই তালনি থামচিসা সালমারি অবরম গনাং সকা রাষ্ট্রবক্রক অচেরাই রকনন ইয়াফারো জেরক হদানি বাগৈ সামুং কাহাম তাঙ্গো তংখর খাতি নারগমা থং স্নামখর হুকুমু শৈশিলাম তাং সেপনখবই জুদা জুদা বাবয়ক কাহামকু খাইনাই রকনো অশকা গিয়াফার জাগো ব্রৈতে স্রাইনাই খুংনি বখাক্তই সাজাকা অ কইমুং ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল অ্যাওয়ার্ডস ডট গভ ডট ইন সিমিও ইয়াসাক জাগানো সুপ্রিম কোর্ট রায়রেখা কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট সেবকলাংমাও কাইজাকজাক ব্রী রকন কারি মানগলাক দরবার ফাংনি বখাক্তই সাজাখা নুখুংনি কাইজাক ব্রী রকন কারি মানগলাক এলাহাবাদ
0: রহাপাংনি সামুংনি সাকাবো ফান বকশিনকা বসকাং অধিবেশন বেবা করংজাক বেদেংনি কথালাইজাক চাইতক মুংন তৈদুলানি দাগিমুং রেখা বসং পঞ্চায়েত নই সাই নই চিবা সকাদিয়া ফার্মা পান্ডা তিনি দিল্লি কতাল সংসার জাগানো হা কতনি জুদা জুদা বাবাইনি কাইব্রৈচি নই কাহামকুক পঞ্চায়েত ন অ সকাদিয়াফার জাগানো পান্ডাও দিন দয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ খুং থামচি ব্রী কামি পঞ্চায়েত তেই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সতকাত কাইচার পঞ্চায়েত ন সকাদিয়াফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েতনি বখরক বরকনি কাহামকুক চেতন তাই খুরসাজাক থত কাহাম মান মারিন তুই কগনারকনানি সে মানানো প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার নই সাই নই চিদক নি বাগৈ কইমুং জমারেনানি শাকলাইখা কেন্দ্র হাপাং জমারেনানি পাইথাক সাল জুলাই তালনি থামচিসা সালমারি অবরম গনাং সকাত রাষ্ট্রবক্রক অচেরাই রকন ন ইয়াফারো জেরক হদানি বাগৈ সামুং কাহাম তাঙ্গো তংখর খাতি নারগমা থং স্নামখর হুকুমু শৈশিলাম তাং সেপনখবই জুদা জুদা বাবয়ক কাহামকু খাইনাই রকন অশকা গিয়াফার জাগো ব্রৈতে স্রাইনাই খুংনি বখাক্তই সাজাকা অ কইমুং ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল অ্যাওয়ার্ডস ডট গভ ডট ইন সিমিও ইয়াসাক জাগানো সুপ্রিম কোর্ট রায়রেখা কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট সেবকলাংমাও কাইজাকজাক ব্রী রকন কারি মানগলাক দরবার ফাংনি বখাক্তই সাজাখা নুখুংনি কাইজাক ব্রী রকন কারি মানগলাক এলাহাবাদ হাইকোর্ট সিকাংনি রেজাক রায়ন কারি সুপ্রিম কোর্টনি দরবার ফাং পি এস নরসিমা তে দরবার ফাং আলোক আরাধ্যানি বেঞ্চ অলাইবুমা গনাং কক্ন চেরই নাইজাখা আবোবাই হাপাংনি সেবুকলাই তংনাই থৈকাই এবার সা খামিয়া অঙ্গৈ লেংলা মংনাহারকাই বিনি কাইজাকজাক বুসাজাক তাবুক অ সেবুক মাননানি সেব মানানো ত্রিপুরা সংদক বাইথাং নাইকলজাক জেলা পরিষদ এবা এডিসি ভিলেজ কমিটি চংবাড়িনি খসরাবুটার মুংরেম মিয়া কারিজাখা ও মুংরেম নরগৈ জুন তালনি চুকুর সালমারি জরা সানমুং কেবেং মুং ইয়াচাক জাগানো অ তালনি চিতাই চিসা সালমারি সানমুংতে কেবেং মুং পাইরে জাগানো পাইথাক বুটার মুংরেম কারিজাগানো জুন তালনি চিবা সালমারি হাস্তে চংবাড়ি কমিশনী তাংরা অনুরাগ সেন অ ককতুমান রেখা ত্রিপুরা রংকচার নাইক খুংনি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী সাকা জুলাই তালনি দক সালমারিনি বিশিং মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিক নি বছর বাচাব আমজকমুং নাহার জাগানো বসাকা আমজকমুং রগনি অংখারি কাংবলাই চেরি নাইনাও কইমুংবলাই জমারমানি পাইথাকসাল পাইকা আমজকমুংনি অংখারি কাংবলাই সেলফ ইন্সপেকশননি পাইথাকসাল অ তালনি চুকু সালমারি মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও ক্রিকেট থংনাই রকনি ইয়াগো থংনি মানিন খবই কিট ব্যাগ ইয়াফারি রেখা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ানি সি এস আর রাংনি চুবাচুবাই অ পান্ডানো সংসাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পান্ডা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ানি রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস মানজাখা তাবুক নবাদ তিবানী ককতুমা আইএমডিনি সেকাংবাড়িয়ানি ককতুমান রগৈ অ তালনি ব্রী সালমারি কেরালানি সালগ্রা সালথাং মৌসুমী নকবার হাপ্পাইবা নহিনৈ খাকাজাকো ইয়াঙ্গ আগরতলা ও নবাদতিবার নাইখুংনি বখাক্তই সাজাকা তিনি সালনি শাকানি তুংমারি থামচিবা ডিগ্রিতাই খামানি নৈ চিস্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বখাগ খামানি তুংমারি তংমানি নৈ চিস্নি দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা ওয়াইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীজিবাও

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 7:48 20 সেকেন্ড। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পার্থ মজুমদার।

0: অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আজকের কবিতা। আজকের কবিতা অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবে অনন্যা সাহা, আনন্দ মার্গ সিনিয়র বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
1: নমস্কার, আমার নাম অনন্যা সাহা। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম প্রজাপতি। লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। ফুলের দলে প্রজাপতি, হাসির পরে হাসি, এমন শোভা দেখতে আমি বড়ই ভালোবাসি। উড়ি উড়ে কেমন তারা, বেড়ায় নিচে নিচে, ইন্দ্রধনু দিয়ে পাকা। জানো কে এঁকেছে? যার দয়াতে গোলাপ ফুটে, লোহিত বরণ মাখা। যার দয়াতে হাসির ছটায় শিশুর আনন্দ ঢাকা। রবি শশী ফুটিয়ে জগৎ আলো করেন যিনি, প্রজাপতি পাতায় হেন সাজ দিয়েছেন তিনি। নমস্কার।
0: শুনলেন আজকের কবিতা, পাঠ করে শোনালেন অনন্যা সাহা, আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলে তৃতীয় শ্রেণীর ছাত্রী। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন দোলনচাপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুল গীতি শিল্পী ছিলেন রাঘব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী বিলুনিয়া, এখন শুনুন ছোট্ট সোনাবন্ধুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা, পরিবেশনায় নটরাজ একাডেমি, শান্তির বাজার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত করা হচ্ছে।

0: তোমরা সবাই ভালো আছো তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: ভালো আছো জেনে শুরু করছি আজকে শিশু মেলা অনুষ্ঠান। শান্তিবাজারের নটরাজ একাডেমি ছোট্ট ছোট্ট শিশু শিল্পীদের নিয়ে আমরা আজকে অনুষ্ঠান সাজিয়েছি। শুরুতেই আমরা একটি নজরুলগীতি শুনব। কে শোনাবে?
2: আমি অভ্রনীলা।
0: শোনাও।

খুব সুন্দর হয়েছে গানটা স্নেহাশ্রী। এবার একটি সমবেত সঙ্গীত শুনবো।

এবার আমরা একটি লোকসঙ্গীত শুনব। এই গানটি দিয়ে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে।

এ তখন শুনলেন ছোট্ট সোনাবন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা, পরিবেশনা ছিল নটরাজ একাডেমি শান্তির বাজার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত করা হয়েছে।

আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে বিশেষ সংবাদ বুলেটিন।

শ্রোতা বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন সৈয়ারা ছায়াছবি থেকে, শিল্পী জুবিন নটিয়াল।

গানটি শুনলেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে, মেট্রো ইন দেনো ছায়াছবি থেকে। এবারে গানটি শুনুন বিশাল মিশ্রার কণ্ঠে, গানটি শুনুন ব্যাড নিউজ ছায়াছবি থেকে।

0: গানটি শুনলেন ও রোমিও ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন অরিজিৎ সিং। এবারে গানটি শুনুন তু ইয়া মে ছায়াছবি থেকে, শিল্পী আদর্শ গৌরব ও লতিকা।
1: चल के रात भर ये कहा।

গানটি শুনলেন গুরু ছায়া ছবি থেকে শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবারে গানটি শুনুন শিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ, ছায়া ছবি হ্যাপি নিউ ইয়ার।

অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন। মিলেই হুতুম ছায়াছবি থেকে শিল্পী ছিলেন নেহা কাক্কর ও টনি কাক্কর। এই গানটির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, এখন প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 10:05 হয়ে 59 সেকেন্ড। আকাশবাণী বিলুনিয়া, এখন শুনুন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, শিল্পী শুভ্রা মণ্ডল।

এতক্ষণ শুনলেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান। শিল্পী ছিলেন শুভ্রা মণ্ডল, আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন হারানো দিনের গান।

এই দেখুন শুনলেন হারানো দিনের গান। আজকের শিল্পী ছিলেন নির্মলা মিশ্র। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এর ঠিক পরেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্সবাজার অনুষ্ঠান এফএম উজ্জয়িনীতে।

খরাং চাকনে তাকো প্রহর নি খরাং বাইকে রে চাপ চাক রে চাপং কে ফাইদি খনালাই নে অজরাও বিনে খাতক চাক মানি রে চাপং সারা সা পয়েন্ট অফ মেগা হার সাই ফেম হচ্ছে তো অনরপ খনাই তং দি লগি তং দি পান্দা পায় শাক জরা জরা স্টুডিও আসব সাং আর চেবিনো তাং কে খনা দি হর চাপং নরপি বাকাই

হাজারো এসএমএস নাইলে ফিলে সাবাদা মাসে হরকা দিব কাহাম মনে দেবী বাই রেচাপ যা খাতাং সুখা ননু গিয়াবই রেচাপ উনো খানারে দি আনি মং স্বর্ণমালা দুগ্রাইনি হামবাই হিংকাই বুকুক স্বর্ণমালা রেচাপ খানানা হিনে হরকা খাতাং সুখা ননু গিয়াবই বুকুক মনে দেবী জমা দিয়া বাই রেচাপ যা কৌ রেচাপ উনো হিংকাই খানালাইনে হাজারো বিনে খানা তকজাক মানে রেচাপ উং হাই কেনার অপ খানাই তুং দি তে লগে তুং দি ও খানা তো রেচাপ উং খানাবই লগে ওতং দি 101.6 মেগাহার্টজ FM 我知道。

রোকনাই তুঙ্গ সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জ্বীন তরা স্টুডিও আচুক জাগা আর জে বিনো তাহঙ্গে দাবুক চিনে স্টুডিও নি জরা খগ দামুই তুঙ্গু দিবরনি দাম চিনে অঙ্গে মুফলি সাং জাকা জরা ওনা রোক যত নুনো দিবর কাহাম তাই না রোকনি তিনি নি সাল যত নি বাকি ন কাহাম লাইনানি অংথুন গাই খানের চাপুং পান্দাও খানালাই তুঙ্গু না রোকনি কয় হট জাগ চাপুং রোকে ফাইদি এস এম এস নাই লাইনে সাবতামো সিহরকা অঙ্কে এস এম এস সিহরনাইংকা লক্ষ্মণ কপরা পারানি লক্ষ্মী দেববর্মা সিঙ্গার বিশ্বনাথ দেববর্মা বাইর চাপচাক আশক্তা কাবদি ওর চাপুং খানানাহিনি কহরকা হে ফাইদি খানালাই নাই ওর চাপুং হে খানাদি বুকুক লক্ষ্মী নিনি খানাতক চাপানি ওর চাপং আশক্তা কাবদি গাকদি না থাকদি ওর চাপং হে খানাই দং দি লগি দং দি পান্ডা পায়ের শাক জরা দিপুর নি দাম নি দামই সত্যি থামচি জরা নরমিকে জরা আং তং নাই

बाबू बहाय चानानी

0: nó có sao tổng mới pion phải pion đặt pion
1: tao mà sao mừng nắng phải phải đi nóc xin quá à chút phải đi
0: mò bà chỉ cái xa có cơ ta xứng nó lúc khai nó xài mà nó nằm lê rằng phải có ta ra bà chỉ khá ta tư đi ta à nó tư chỉ kia chắc khai ra đi
1: bà tao mà khá tư nha to ô cú nhì lo ô cú nhì lo đó tư glass cái xe tu bù la
2: à tu anh ở bà chơi
0: ওর কাইসা তাই অত কাইসা সৈরি দি বাসই বাসই নন আং কক কাইসা সানা মু চুং মানে
1: তোমা কং না সানা মু চুং সাজি তা খুনাওয়ান
0: বাসই নরং মু নু খুন আং গেলাই কে হামজাকা তামলে হিমা নু খং হামনা হামিয়া বা হামজ কা হাম বাইসে নং হাই বরই চিন মু ময়ল করি হিন মু চুগো বাসই
1: দূর ইনব তোমা হিমা কো নি না কক লাই বেসক্রাসি অং
0: না না বাসই বেশ কারাইয়া নখং হামনা হামিয়া বা হামজ কাহাম বাইসে তোমা হিনবা নংনে নখং বাই দা সেকরসং নখং তমুং ফেলাই মানছে মা সাও
1: তাম অংখাবা কিসিং বকেরা নিচাগরে খলাই টাঙ্গ তে মারে না বল্লা খাবারা গনা হিন খনাও ফেলাই না তো তাম তংবা
0: কক খাই হাইছে বাসই আং উসিকাং ফাইফুরো ইয়ংসংনি দুখ কষ্ট ন নগই খাইরকছে তংছিবো বুরিছে বুরান জরাছে বুনি নখ সাটং ওয়াটি মানজাগৈ কামলা কাস্তা খুলাই টংজাসিব দা সে করব চাকরি মানই কাইজাক মানে ইয়াক উল ওয়ান সুং মুং টং মুং কিচাফন হেলাঙ্গান হিনৈ ইয়ংসং আশা কটর মা টং মানে
1: রামকুশার রহন নাবলা
0: বরনি বাসৈ রামকুশার অনালে থুই টং সিটি ফানো সে রহিয়া নিনে মারাইনে কক বাই দা সে কোন সুরুসে বাহেকাও মঠগৈ চাকরি খলাইমা জাগাসে টংলাসিব থাঙাই হিন মা আমার থাং কসংদা উমসি বুকরা জুগ বুকরা বাইসে ওয়ালাই থাং হিন বনবা খেন চেনা সে লেগা পড়া গনা হিন খনামা মিলে
1: আ অব তো হিনি ন খনাও অব হাই ছয় নং তং খাইলে বং না বখা বেলাই জামানি কক কলাই লিয়া
0: আও বাসই হিংকাং হিংরা সিনি কাই খুলুমকা
1: আও খুলুমকা আমো কিসা নং নি সামু হুমু দ খলাই গরা নাতা
0: তাবু কি বইতে রোগেছে লগি ব্যাগ ছাতি তেই ছাগ সুস পাঞ্জাবি
3: আবতম ফাত্রা মিক
0: না ইয়ার ফাত্রা মিন কক গে নি নি পোসা রনন গসি মা ছাও
3: আইদি ইয়ার আসুক দি কক রক ছালাই গিরা না মালাই আবো বালুকা
0: বাড়ি না মানে কক ছাকা ইয়ার ফাইদি খাই
3: হিন্দি সিগার কংসা নং দে ইয়ার
0: ইহি ইয়ার আং কাই জাক মানে পরে ন সিগারেট রখিবি রি ভাইখে
3: হিন্দি নংনাবা কংসাসে
0: দোয়া কোন ইয়ার ওকে বাহাই চলি খা নগনি খবর
3: কাহাম নি কং নবা তাম সানানি হাঙ্গার নি কালি সুই কা গিয়া হাই আনি নুখুমি জঙ্গজালব কা গিয়া তাম হিনবা সানা খাইব বেকেরেং কিন না খাইব বাহানুমি তংখা
0: তার মানে তাম সানা না ইয়ার প্লিজ টেল মি আই এম ভেরি গ্রেডি
3: খানাদি ইয়ার আংবো কাই জাগৈ হামজক নি ইয়াকো মনচারি ওই আমা বাবুনি দুঃখ কষ্ট তেই বিয়াল নি লাগাই রং সুই মাননি হেনে খা খাইমানি বেবাক ন নিরাশ আঙুই থাঙ্কা মা বাবাই নগ খা তো ইয়াঙ্গুই নি নি মারে ন আং চাকরি খাইমানি জাগাও সে তুই মা তো নিশিব পৃথিবী নিছে হামা মথাক না হি সাবা তব সে নি মারে অ নু খুঙ্গলে কা শুনলি আছে হিনি তংশিব উই তো খাই দিয়ার নি নি মারে ন ক কসাং বাইব সাউই বুঝখা তে ইয়াক সিমি সেটি সানা বাকি তংশিব
0: বারি চায়া ইয়ার বারি হামিয়া আতি কক রুনা আং খানাও না হিনাই কিচ্চা ফান বাই মায়া ইয়ার বড় মনুষ্য তো ওয়াক টকিয়া বন বই তকি ফেরনানি কিন্তু ফেরঙ্গি রিংয়াং না তক করে
3: মব সইন ইয়ার আং মুসুং তুই তে খরক চ মুসুং ইয়া হিংকাই বন বু ফেরঙ্গি মায়া মা

0: নীলম মনোজ থাকা তো
1: খালি যা বিগ্রাসা বলরাম নি তালি খানো আহাইকে বানবীর হরকা চানানি চাবিয়াল কান্নানি কানবিয়াল খাইয়ই ওর সংসারে মুসাঙ্গির হরকা
2: মা

রকনাই তঙ্গু সারা সাপয় টক মেগা হার সেফে মজ্জিন্ত স্টুডিও আসুক সাকাং আর জে বিনতা হাঙ্গে যতন দীপর কাহাম তে লাম সক দাল বিদাল পান্ডব দাল বিদাল পান্ডব চিনখানা লাইনে ককবরক তে হিন্দি সাবল যাক দাল বিদাল রচাপং রক আর ব লগি তং দি তে খাই তং দি তে অজরা অনুরক চিনি পান্ডানো খাই তং মানে বাকি নরক যতন পাইপ লাই হাম বাই

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তে আগরতলা থেকে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তো বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য হে। হাম সব জানতে হে 75 জো গ্রুপস ও হে পিভিটিজি সবসে পিছড়ে আভি ভি ও কোই পেড় কে মঞ্চ কে পে রেতে হে উনকে কোই জমিন নেহি, জমিন থা লেকিন রেকর্ডেড নেহি, ইসিলিয়ে উনকো জমিন দেকার ঘর বানানা উনকে হার চিজ কে লিয়ে অধিকারী লোগোঁ কো জিতনে কর্মচারী লোগোঁ কা দায়িত্ব হে।
0: 2026 সালে দেশ জুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে

বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। CBSE-র পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তাঁর ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা DK শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর DK শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস এ ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলির উপর হামলা চালানোয় তার জবাবে ইরানি আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন।
প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী

0: শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টারির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সহশরীরে উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: সাইক্লিং কো আপনে জীবন কা হিসা বনাই। সাইক্লিং কেবল এক ব্যায়াম ইয়া এক দিন কি হবি নাহি, বল্কি স্বস্থ ওর সশক্ত জীবন শৈলী কি পহচান হে। ইয়ে হামারে স্বাস্থ্য কে সাথ সাথ পর্যাবরণ কো সুরক্ষিত রাখনে কা সবসে সস্তা, সুন্দর ওর টিকাও মাধ্যম হে। জিতনা অধিক হাম সাইকেল কা উপয়োগ করেঙ্গে উতনা হি প্রদূষণ কম হোগা ওর পেট্রোল ডিজেল কি বচত কে মাধ্যম সে দেশ কো ভি লাভ মিলেগা।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। অপর সেমিফাইনালে বিকেলে 4টে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান।

0: থেকে কমতো গেছে নাই নাই স্বাগতম কমতো গো হ্যালো হ্যালো
1: হ্যালো ভাই, দেবর কাহাম
0: দেবর কাহাম ননব তা খুব ব্রিজেস না তো বড় চাপন খানা নাই সাথে
1: আনোর সামন খানা রুদি মিলতি হে জো কি হে শরমাতি হে আবানি আমার সামনে
0: বেলাকে হামবাই কত কাটানি থাকা তাকে ব্রিজেস খানা নাহিনি কাহরকা ইনকে নাই নাই বিনি খানা তক জাক মানে এটা চাপন অজরাও তরা দং তংখাকে আমি খানা নাই

0: فدي هيك كنتو جسد ماي شابطان كنتو بو هلو كنتو كارلغي تانكا سامي اشار جنينكا انكاين روكبا اجارا ورچا كنكنا نمو سنكا كنتو تلاي دي 0381-232-6253
1: রাম
0: তেরি গঙ্গা মিলিনি বড় চাপ রাম তেরি গঙ্গা দেখ রা বাগে মঙ্কা তাকো কমল্য রচাপ খানি কহা রাম তেরি গঙ্গা মিলিনী রচাপ খানা লাইনি খানা তো জাকমানি রচাপ

0: হ্যাঁ ভাই থাকো না, যারা ভাই সবাইকে আপাই দিই, ভাই থাকো দুঃখ হিয়া সাকি নাই নাই, স্বাগতম কোক দুব। হ্যালো হ্যালো
1: দিবর কাহাম মুখো
0: দিবর কাহাম ননব লামসগ সিনেমুনি গাড়ি সাবংখা
1: কামাঙ্কার নি সুভদ্রা
0: সুভদ্রা বড় চাবংখানা নাই
1: এখন রাজা ফিল্ম নি কম কমন লাগে
0: চুত লাগে তো দ তংখা কে আংখানা নি ওয়ান দ দ দ দ বেলাই হাম ভাই কক দক দিক রে মা পাগে আও হংকে মংখা বুকু সুভদ্রা কামাল গাটনি রচা কোন খানা নাহিনে কয় হরকা তমখা কায়াং খানা রানাই।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী নীলা মজুমদার।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গানের অনুষ্ঠান রজনীগন্ধা। অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন নীলা মজুমদার। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন সুরমল্লিকা অনুষ্ঠানে বাংলা আধুনিক গান শিল্পী প্রিয়াঙ্কা।

এতক্ষণ শুনলেন সুরমল্লিকা অনুষ্ঠানে বাংলা আধুনিক গান শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন হিন্দি সংবাদ।

0: The President, Vice President and Prime Minister have expressed grief at the loss of lives in the fire incident. Benchmark domestic equity indices ended with moderate losses today. The BSE Sensex dropped 304 points to close at 74,346. The NSE Nifty slipped 78 points to settle at 23,406. The broader market at the National Stock Exchange also ended in the negative zone. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওগুলিতে এখন সময় বিকেল 5:11:07। এখন শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন কবিয়াল অশোক ধর।
2: গ্রাম ঈশানচন্দ্রনগর ভারতনগর ব্লক অন্তর্গত। আমি একজন কবিয়াল হিসাবে আমি আমার এলাকায় এবং দেশের মাঝে বিলনীয়া প্রসার ভারতীতে আমি পালা কীর্তন, জারি গান, তর্জা গান এবং কবিগান পরিবেশন করে থাকি। আমি ছোটবেলায় থেকেই মনসামঙ্গল এবং চৈত্রের যে ঢাকি হয় সেই ঢাকিতে নিজেই পালাগুলো লিখে সেই পালাতে অংশগ্রহণ করতাম এবং আমি সারা ভারতবর্ষের কয়েকটি রাজ্যে আমি কয়েকবার এই পালা কীর্তন এবং কবিগান পরিবেশনার জন্য অংশগ্রহণ করে থাকি। তবে আমার কাছে সবচেয়ে বড় একটা জিনিস হলো, যেখানে কবিগান হতো, পালা কীর্তন হতো, আমি নীরবে কোথাও কোনো একটি স্থানে বসে একটি কাগজ কলম নিয়ে যেগুলো লেখার প্রয়োজন ছিল সেগুলো লিখতাম এবং বাড়িতে এসে নিজে নিজে চর্চা করতাম। এটা করতে করতে করতে করতে এমন একদিন আমার কাছে ঢাকার নরসিংদী একজন কবিয়াল মহাদেব সরকারকে আমি গুরু মেনে আমি এই পালা কীর্তন পরিবেশন করে থাকি এবং ওটার থেকে আমার কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক হলো দেখলাম সেখানে সোর্স অফ ইনকামের একটা জায়গা আছে। তখন আমি নিজে নিজেই শিল্পীকে নিয়ে একটি টিম তৈরি করে আমি করি। তবে সবচেয়ে বেশি আমার কাছে আশ্চর্য এবং বেদনাদায়ক লাগে যখন আমার পিতৃসম লোকেরা আমাকে প্রণাম করে বা আমার পিতার চেয়েও বড় যারা তারা আমাকে প্রণাম করে, তখন নিজেকে নিজে আমি অনুশোচনা করি যে এটা কত বড় গুরুদায়িত্বের কাজ। তাই আমি যারা শুনছেন সবার কাছে কবে জোরে একটি প্রার্থনা করছি, এই ঈশ্বর শক্তি ছাড়া এসব পালাগুলো বা গানগুলো ঘণ্টাকে ঘণ্টা গাওয়া যায় না। তাই ঈশ্বর শক্তি বিদ্যমান, আমি সমস্ত ধর্মজ্ঞানী সবার কাছে কবে জোরে একটি প্রার্থনা করছি, আমি যেন সবসময় এই ধর্মীয় প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করে আমি আমার জীবনযাপন করতে পারি এবং সবাইকে আমি অনুরোধ করছি, সত্য ধর্ম সত্যি জয় সত্যি সর্বময়।
1: শুনলেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ ছিলেন কবিয়াল অশোক ধর। আকাশবাণী পিরোনিয়া এখন শুনবেন অবকাশ অরঞ্জনী। অনুষ্ঠান শুনবেন একে হিন্দি ছবিগান ছবি জঙ্গলি। সুরকার শঙ্কর জয় কিষাণ। প্রথম গানটির গীতিকার হাসরাতে জয়পুরী। আর শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

भी गए तो देंगे दुआएं, मर भी

গানটির গীতিকার ছিলেন হসরত জয়পুরী। এবারের শিল্পী লতা মঙ্গেশকর, আর শুনছেন একই হিন্দি ছবি গান ছবি জঙ্গলি। ছবির গানগুলির সুরকার শঙ্কর জয়কিষণ। এবারের গানটিরও গীতিকার হসরত জয়পুরী।

0: এবারের শিল্পী মোহাম্মদ রফি, আর গীতিকার শৈলেন্দ্র।
1: আইয়া করু মে ক্যা সুকু সুকু, আইয়া করু মে ক্যা সুকু সুকু, খো গয়া দিল মেরা সুকু সুকু।

ऐ अय्या करूं मैं क्या सुकू सुकू खो गया दिल मेरा सुकू सुकू।

এবার এই গানটি শুনবেন মুকেশ এবং আশা ভোসলার দ্বৈত কণ্ঠে।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী, অনুষ্ঠানে শুনছেন একই হিন্দি ছবির গান ছবি জঙ্গলে। এই গানটির গীতিকার ছিলেন হাসরাজ জয়পুরী। এবারের গানটির গীতিকার শৈলেন্দ্র এবং শিল্পী মোহাম্মদ রফি।

लगी रज जा मेरे बचपन कहीं जा।

শুনলেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছবির গান। আজ শুনলেন একই হিন্দি ছবির গান, ছবি ছিল জঙ্গলি। গীতিকার ছিলেন হাসরত জয়পুরী এবং শৈলেন্দ্র, আর সুরকার ছিলেন শঙ্কর জয়কিষাণ। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান। আকাশবাণী বিরোনিয়া।

আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন সাক্ষাতের ব্যক্তিক ইমাম কাহাম অনুষ্ঠান। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন কার্তিক ত্রিপুরা।

0: কক্রক হাতলবাই আওয়াইজাক ও ইমাং কাহাম পান্ডাব কক সালাইনা বাকি আং পারা কামি হাপার বেরেমাং বেরেমাং বুনি খুকু খাইনাই খরক সাবাই মালাইখা ববাই কক সালাইনাই খাকা খাজে না ববাই আং কক সালাই থাকো হই বব গোসে আংকে তাব ববাই আং কক সালাইনা হই জেংখা খাপাং নুয়ানো নিনি মূ তে নিকুমা সাহর দি
1: খাই তো নাই যত নং লুকর যত লুকর না পিলা নুয়ানি খা কাহাম খাপনে হামজা মূ তাই খুলমিয়া ফারো আনি মূ খা কার্তিক ত্রিপুরা আং তংমানি তাবু বুড়াঘাট আমচাইয় কাকরাবন ব্লক নি একটা আমচাই কাকরাবন বা কিসিসা কাসাল কাইসা আমসাই তো
0: কামি কাইসা
1: কামি কাইসা বুড়াঘাট নি বুড়াঘাট নি কামি ও কামি আং তো
0: নু ও কামি তোর কেন
1: তোর মানে তো আং ও কামি তোর ইয়া পিলা খেলাই তংখা আনি নিজস্ব একটা আনি কামি তঙ্গ তাই তো হিনি কামি ও কামি নি আং ইর ফাই নাকটাং ফাইকা তাবো ওর তঙ্গ তাবো ও কামিও আনি তাই দম যে কামি আর কামি নাং তরখা তর মানে পরে আং যখন সংসার খাইকা আপর খাই আং ইয়াফিং বিভিন্ন দাদাল বিদাল যে সুযোগ সুবিধা তং হাইহিনাই ও কামি আং ফাই সপাইকা হাইহিনাই নগর তং ফাইকা
0: বইনি খুগো খালামানি নুং কাছা খরকসা ফুরুংনাই সেবগো দং হইনাই নুং সেবগো হামনা সগাং তো মাসরুংখা রুং নগো মাথাংকা কে নুং বুবু রুং নগো সুরুংই ফাইকা বক্সা সাগা দে জমা
1: আং পুইলা পুইলা খনো চিনি কামি তাই দুম আ তাই দুম নে সিকন সাগাইসা স্কুল তংমানি রুং নগ তংমানি আর রুং নগ নে বুং খা তাই দুম জে বি স্কুল নি কাইয়া তংমানি আর খ জে বি স্কুল নি যে সুক যে পড়া ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আর পড়ি ফাইখা বনি পরীক্ষায় তোলামুরা তোলামুরা চিনি কামিনী কিছু সুক কাসাল হাসাল ও জাগাও পড়াশোনা ফাইকা আর সিক্স নি সিমি ক্লাস নাইন জরা বনি পরীক্ষায় আং আগে যে ভিত্তি পরীক্ষা ভিত্তি পরীক্ষা তো ও ভিত্তি পরীক্ষা আনি সময় সারা ত্রিপুরা রাজ্য তিনজন সিলেক্ট অংখা চিনি বড় গিয়া চিনি বড় বিষয়ে আংমাসনে সিলেক্ট গান সিলেক্ট হাস্তেনি খরকতাম আং খরকসা গা আং থাঙ্গি নেতাজি স্কুল চান্স মাংখা আপনার গভর্নমেন্ট সমস্ত কিছু সুবিধা রয়ে নাই আনা পরিরক্ষা আং পরীক্ষা আর থাঙ্গি আং হায়ার স্ট্যান্ডার্ড পর্যন্ত আমি যেসব সুবিধা তোমার পরিফেক্ষা পরবর্তী সময় আং গ্রাজুয়েশন খাইকা তাও খাং গ্রাজুয়েশন পরে ইয়া গ্রাজুয়েশন সঙ্গে আং চাকরি মাংখা ফুরুংনাই সেবক মাসা আংকা আং তাবুক তারজারাতই কাইব্রী স্কুল সুরুং তাবুক আং ফুরুংখা তামসারা আমার কথা প্রমোশন মানে যাই তাবুক হেডমাস্টার হয়ে যাই গরজি নিহিনি গরজি গান কাইসা মৌসুম পাথর নি কামি তঙ্গু ও আ কামি সিনিয়র বেশি গান তাবুক হেডমাস্টার অঙ্গুই তাবুক সামতাম তংতা
0: অবনো বুনি খুব খামানি নং খরকসা মানে এলেং কুরুং বরক হনে কক কুরুং বরক হনে খানাব নং শুধু অ ফাচিং বুয়া নং সাকাজে নিনি খুব খাগা নং বিত্তি মানক নে নিনি জরা খরকথাম অবনি বিশিং গে চিনি বরক খরকসা

0: আবার পরে বো খাও যে নোংর সামংবো শুয়ো মানে কক ল কক দাংবো শুয়ো হুনি খাও আনিব তালেখা কাহাম বাংলা বাই সুজাক কিছু কক দাং বাংলা পরীক্ষা বেলায় তো কথক জাগনো আবচং অলপ ভাইয়ানো নং খরকসা সুরুংনাই অংখা ফুরুংনাই সুরুংনাই বে ফুরুংনাইনি বিশৃঙ্গ তাম ফেলে মতাম
1: আচ্ছা তাবখ সুরুংনাই আমবা ফুরুংনাই
0: ফুরুংনাই
1: হেগা ফুরুংনাই আং প্রথম যেহেতু আং ফুরুংইতম সুরুংনানি তো আং সুরুংখা তাবখ ফুরুংনানি হিসাবে মা ফুরুং তঙ্গো আর বরংনি সংসিও আবো সং যতন সিও যে বরংনি সুরুংমানি কোনো দিন শেষুংগিয়া
0: আচ্ছা
1: বরংনি হামা তংসাক দিশো হামা তংসাক
0: বসুরুংই থানাই
1: বসুরুংই থানাই সুরুংই মা তো আুরুংথাইন যেহেতু আনে দায়িত্ব লাইখা আমি ফুরুংনা নাই আমি সুরুং মানে বিশুই আমি ফুরুংগো হ্যাঁ যেহেতু আনি চাকরি বা আনি সামুং সে ফুরুংজানাইগ ফুরুংই মা তো আর তারপর সুরুংনাই সুরুংনাই বা ফুরুংনাই বিশুই আপনার বিশুই তাম মানে ডিফারেন্স তো হ্যাঁ ফুরুংনাই যে ফুরুংনাই ব যে সুরুংনাই রং বন কাহাম লামা যে মুক্তাং লামা কুবুই লামা সৈসৈ লামা ফুরুংমা ফুরুংনাই ব ফুরুংথেনে সুরুংনাই রং যাতে এরেং লামা ফাইসিং বা খাকামা থেনেকসা ফাইসিং বন ফুরুংয়াই খাকামা কথুক তাই কথার লামা মুক্তাং উংনাই যেটা হ্যাঁ মুক্তাং লামা বনাচং মা ফুরুংনাই বত সুরুংনাই বলে সুরুংগুই ববু চিনি হাসতেনি হায়ুংনি ববু মাসা নাগরিক উংনাই বন চুং যদি বন ঠিক ঠিক মতো বন চুং যদি তিসামাই আঁকে বন যদি ফুরুংসামাই আঁকে ববু চিনি যে পরবর্তী হাসতেনি বা হায়ুংনি হ্যাঁ প্রতিনিধিত্ব বজায় খাইনাই খাইমি আংনাই সুতরাং চিনি খাতাম সামুং সামুং বনখা ঠিক ঠিক মতো বন যে সামুং নামাই যেটা হাসতেনি সামুং নামাই যেটা ও ফুরুংনা জমা ফুরুংনাই আর সুরুংনাই রকবো হাইন ব সুরুংটো তিনি মা খাগানাই বনি একটা বয়স দঙ্গ সুরুংটো তিনি মা খাগানাই বু লামা থাকলাই বনি সৈসৈ লামাংনাই বু লামা থাকলাই বনি এরেং লামাংনাই ব বন মাসিনাই বনি সাক সাক বউ সি মানানাই
0: তাবুগলে তাইসা কিফিল ফাইও নিন থানে নো নুং সুরুং ফ্র অভয় দে তং যে দেরামা যে ও যারাও তাই কিসা কাহামং খাই আং সুরুং মানে তাইসা কাহামং খামু বা আনি কিসা মানথিক তো মানে আং মানসুগলিয়া মানখে চা খামু তারপরে আপনি অলব যে আং অব শিশুগলিয়া শিকাইতে চা খামু বা অভয় কিছু তো যে মুনি কথক ও সুরুং মানে যারাও
1: তখন তো আমি তো গিলাম তো যে সংতাবো সংতা যে তাহলে সুযোগ সুবিধা মান ও সময় চমকিত তেমন একটা সুযোগ সুবিধা মাইয়া বাহিনী হম্বা চং তংমানি খা আগরতরানি অনেক কাসাল কাসা কামি আং তংমানি খা গা জারাও চিনি রাঙ্গি বো তেমন করই গা সরকারি সাহায্য বাইসি মা পরি হুঙ্কা সরকারি সাহায্য যেসুক জরাতেই মাংখা উসুক জরাতেই তাং পরীক্ষা যখন সুযোগ মালিয়া বা আপনি পরে তাই সুযোগ মালিয়া রাঙ্গি নি বিয়াল বাই চং আপ্র লামা করখা বা চিনি লামা দেরাখা চিনি আনি হাবা বা আং ওয়ান সুকমানি আনি যে মুখান যে ওয়ান সুকমানি হ্যাঁ বন আং ও হাবা ন আং থাকুই সব হাবা নব সকসং মালিয়া হাবা সগি মালিয়া হাঁকা দেরামাল হিনালিয়া আং ও আজাগা আনি হাবা পিসা মা মথাকা হাঁকা বনি পরেবো আং চেষ্টা খাইগা চেষ্টা খাইনাই রাঙ্গি নি বিয়াল দংফানো নিজে নি সাকথারমা বাই নিজে নি চাইতকমা বাই আং গ্রাজুয়েশন নাখা গ্রাজুয়েশন নাইনাই মোটামুটি তাবো একটা চাকরিখানি কেসা মানখাবা কেসা একটা হাই কোনো মতে চলিত

0: নুন তো বাংলাও বাংলা মিডিয়াম সংখ্যা
1: হুম
0: নুন কাহাম কেন বাংলা সুইমানো কাহাম কেন বাংলা রুঙ্গো বা অব আচ্ছা এলম তো হুনি বইনি খুব খানাও
1: হুম
0: নুন অব বাংলা তো সিনি মানি কো গিয়া
1: হুম
0: নুন ও কগ্ন বাহাই বাহাই কে নুন নিনি খা বিশু ও তুমি ভেগা কেসে সাগাল
1: হ্যাঁ কং খাইছি আং সরাইফ্রন সিমে নো সিনে কামি তঙনে সিকন তে কাইসা কামি সিনে সিনে বরক নি সিনে বরক দা ফানে কামি কানানো বিনি কক সানাই অথবা ক বাংলা কক সানাই সুং জেনা ওয়ান সাইম তা বরং নি কামি গরি যাক গা সব সময় সি
0: বরং কামি নিনি কামি গেরেবি বরং
1: গেরেবি বরং নি নকতা গা সুং তো তঙমানি সামানি যত বই সি বরং বই সি সুকতাল যাক গা পরিপ্রভু যে রুংনগ পরীক্ষা বরং যে বাংলা কক সঙ্গে সাইরক বেশি কাসাল বেশি তা আপনি পরে পরীক্ষা যে নেতাজি স্কুল পুরো থাঙিব মাংখা সং আং মাংখা তামো যে আনি শাক বাক সা শাক সালাই রক যারা পড়ি নাই পুরো যত বাংলা কক সাউ একবার নিজে কক বরক সানাই ফানু ব্রক বাখা তংতে তংতে আংবো কক বাংলা ব্রক বাখা সংখা দা পুরো নিয়ে থাই সংখা হাইক সুবান ক্লাই কাতা তাও
0: বৃত্তি বিতিন কগ্ন খেসাগাদে বা তাবু বলে তঙ্কু বা বনমানা থাকা বাহাই বাহাই দাম মা খাই নাই
1: বিতি আপ্রো খা আং প্রথম ক্লাস আপ্রো এইটো কাসাকা এইটো কাসা মন পরে আনি দাদা মশা তো আগা বান উৎসাহ কথা যে নাই দি বিতি যদি মা খাঁকলাই চিনি তো এমনিতে রাংরি নি বিয়াল আর মা খাঁকা চ সরকারি সাহায্য মানানো সরকারি সাহায্য মা খাঁকা নু যে খাঁকা মানি ওষুধ আর আপন থাং মানানো হ্যাঁ বান একটা একটা তাম্র খামান বনা উৎসাহ কথা বনা হ্যাঁ রই নাই রই নাই তাবো খা আপ্রাং আংবো নিজে নিজের সাক্তারি নাই আং কে বি আই স্কুল আর থাঙ্গি নাই পরীক্ষা রোখা আর রই ফাইফার রুপ্রফান সিয়াং রই মানে রই অঙ্করি ফেপ্রফান জি দান সাউ যে গোবাং ছাত্র রুংনাই সুরুংনাই পরীক্ষা রই তঙ্গু আ জাগা আং সু কসাল কামিনি সিংসা কামিনি আং মাংলাক আইনি বন সাউ বহেন বা মানু নু যে তো নুং আং সিউ নুং মানাই নু তো এমনিব কাহাম পরিমাণিব কাহাম নুং মানাই আবো আং সিউ হ্যাঁ বউ উৎসাহ রোখাঙ্কা আং বউ থাঙ্গি পরীক্ষা রোখা পরীক্ষা রয়ে যখন রেজাল্ট অংখা রেজাল্টনি পরীক্ষা আং সিলেক্টেড অংখা সিলেক্ট অংখাইনি মাংখাতা বনি পরীক্ষা থাঙ্গি হাই স্কুল থাঙ্গি বোর্ড চঙ্গি নাই
0: ক্লাস
1: ক্লাস নাইন পারঙ্গি নাই টেন ও আবো রেজাল্ট অংতংতে ক্লাস টেন অংখাতা ক্লাস টেন থাঙ্গি আর থাঙ্গি বোর্ড অংখাতা
0: আচ্ছা নুন ও পরীক্ষা বাকুই সাতনো নুন বাহাই কে সংখা মানে তামত বাইকে মাসরুম কা কেসা গাদি তাবু যে রমদি আং ও পরীক্ষা নার নাই বা খানাই তো যে খরকসা বউ খানাই তো যে আং বাইকের নাই হ্যাঁ বাহাই বাহাই তামন মাসরুম নাই বাহাই কে সুং বুড়ো থাং সুরুং নাই বউ বিচাপ না পড়ি নাই অবর কেসা গাদি তো পড়ি ফে গেবা
1: আচ্ছা সিনে আপনার সময় একলাই মানে আলাদা কোনো গাইড বুক বা গাইড লাইন কোনো বই করি সুং টেক্সট বই যে তো মানে বনো প্রথম ওয়ান টু নিসিমি যে বেসিক যেহেতু বেসিক তোমার দরকার ও আ বেসিক ন তুই থাকা নো মানে ওয়ান নি বেসিক ওয়ান টু নি বেসিক টু থ্রি নি বেসিক থ্রি ওকে প্রত্যেকটা ক্লাস নি বেসিক যদি তোমাকে হ্যাঁ আলাদা খ্লাই কোনো রকম সুঙারতাই তাকে প্রস্তুতি নেওয়া ও আ বেসিক তুই নয়া পরীক্ষা পরীক্ষা থাকবো আলাদা কোনো বেস নারা নাই তোমাকে বেস পুরাপুরি একদম ক্লিয়ার না নাই বেশি ক্লিয়ার না নাই তবে আপনার সঙ্গে সাকসেস হম মানে সেখানে আলাদা খাই যদি তাল খাই প্রিপারেশন খাই আবো কষ্টসাধ্য ব্যাপার আপ ঠিক কিন্তু মানাই যারা খাইনি মুসুক নাই বা আ সুবিধা যারা না নাই মুসুক নাই বরক নিজের ইচ্ছা সাকথা না নাই মানো আবো কোনো ব্যাপার
0: ও পরীক্ষা
1: তাকবো তঙ্গো মাঝে মাঝে

0: 제 송크나오 하바 다보 부속 똥 번호 안 부틱 사슴이야 তবে ভিত্তি পরীক্ষা নেই বোত তব হব ন্যাশনাল বা জাতীয় স্তরে তং না বোধ সম্ভবত তা আমার শিশু ইয়াত বা তা কম্পিটিটিভ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অঙ্গ সুজরে শিশু তা
1: আচ্ছা কক্স বুনি খুব খামানি এবং নমাই সাজা সালাইমানি ইনকা নং যদি রং পুজা বিয়াল অং ইয়া ইনকা ইনকা ইনকা নং কাহামা খাইনো মানে ডাক্তার বা ইঞ্জিনিয়ার অং ইথংমান খামু নিনি জেলম তঙ্গ নিনি দেরামান কাশংখা বিয়াল
0: বিয়াল
1: আবু তুই তাপরে খাবাই খো যে আং বসক সঙ্গে মানলি
0: বল তো তাকখনো খাবাই তঙ্গ আই হইছে হো ওয়ান সখাংলাই যে আনি সাকসালাই যারা যারা তং নাই বরক তাবু আনিছলে অনেক বড় বড় পুষ্ট বরস থাকার কত কত পুষ্ট বরস থাকার খাইতাম গাং বুব্রং ওয়ান সখাক নিজি না নিজে লাসিমানি হেঙ্গো কারণ আনিছলাই যারা কিসা কম মানায় কম রুং নাই কম সাক থাকার তাবো আনিছলে বড় বড় পুষ্ট চাকরি খাইতাম গাবা আং বউ জায়গা জাগা লাসিও নিজিন খাগাও যদি রাং রিনি বিয়াল করি খাংলাই আং বউ ব্রংন পার পারঙ্গ ব্রংন লাই থাকমা কামু ব্রংনি লাই কথর পুষ্ট আং থাকমা কামু ও আ জাগা জাগা জাগা তা ওয়ান সমা ওয়ান সুক্তা
1: না অন যারা তালিকা বুন গো হ্যাঁ দিবা
0: তালিকা সুযোগ তালিকা কিন্তু তো পয়সা
1: তারপরে নুম খরচ ফুরুক নাই ইনকা নুম তো দেরাই ফাইকা নুম বসক সগি মানলিয়া বিয়া লঙ্কা এই লঙ্কা মানে নুম খরচ ফুরুক নাই অঙ্গুই নাই তাবো নুম যে ই যে তাবো যে ফুরুঙি দম নাই বুরুক নুম বাহাইকে বাহাইকে ফুরুঙি তিসাও দে তিসাই দং বা দিনিয়া খানমনি বা দেরামনি আমি সাবই বা আপনার নগুই বা বনি ইমাং ন অজাগা তলাং বাহাইকে তলাং নাই অবহাইতে মানসুক নু
0: আং ফ্রংথেনে প্রায় জরাও নো জরা জরা নো আনি যারা রুংনাই বা সুরুংনাই যেন ছাত্র ছাত্রী তা বরং নাং মাস হও নাইদি আংবো যে ইমতি বিয়াল তংমানি আং খুব ক্লাই নিজিন হাই হ্যাং না মুসংমানি নিজে সব সাইতখা খুব সাতথারখা কিন্তু কাইসা দেরামা নংখা বিয়ালি বাকি রাং রিনি বিয়ালি বাকি গান্ধর তাবো মোটামুটি তেমন একটা বিয়াল করি তাবো নিজর হাঁকা যদি সাকতার খাঁকা মাইয়া মাইয়া আ কক কোনো দিন তাক সারি যে বরক সাইতো খাঁকলাই সাকতার খাঁকলাই যত নমানাই ওয়ান সঙ্গে কাহা ওয়ান সঙ্গে নাই মুখ থা ওয়ান সঙ্গে নাই নং নাহান মানে কসালংনা নংনাই নং নাহান মানে ব যদি কথক খাঁকা থেনে গেকলাই নং জেখলাপা নমানাই নং জেখলাপা নি নিজে ওয়ান সংমা বা নং কাইসা যে ওয়ান সুগু তং মুখথং যে ওয়ান সুগু তং বন নং জেখলাপা নাইমানাই উন্ত্রং ন সা সাবিনাই অনেক সময় মানে যে সুনার ন বরং ন আং উৎসাহনানি চেষ্টা খাইতাম এবং আং নখা আনি যে তাবুনি যে ফুরুংমানে জড়াতই আনি যারা ফুরুংজাংনাই ছাত্র ছাত্রী রং তা অনেক প্রতিষ্ঠিত বাই খাতাবো আং কিছুদিন আগে নুখা আনি যে ফুরুংনাই রং নক বোতাক ভালো ভালো পুষ্ট চাকরি খাইতাম আং ব্রং নকি খুব হামজাকা আং নিজিন নিজিব মাছ কাজে না আং মাই আফানো আং ব্রং না ফুরুঙ্গুই নাই খাই রুমাখা ও আসু গেলাতে
1: খরকসা ফুরুংনাই অবন মানি তাও নং তো ফুরুংনাই তোমানি তাও বংখা দং ফুরুংনাই বখরক তা বলে ও কাইনি বিশিংগুই তামো তামো তং মানে ফুরুংনাই ফুরুংনাই বখরক বখরক আও তাং থানে সামুং তামো তং জোদা জোদা তামো তং সামুগো
0: এ ফুরুংনাই যখন নং খা আপ্রকে খা কাং ফুরুংনাই সিনং নাই আং ফুরুংনা নং নাই ফুরুংগুই থিয়ারা নং নাই ব্রং ন সই সই বরক ক্লাই মাতি সানাই আরে আবো খাওয়ান সঙ্গে তখন আপ্র যে আং ব্রং কাহাম ফুরুঙ্গই কাহাম ওয়ান সুরই ওয়ান সঙ্গমা কাহাম লাই বনি খাওয়াতি সাই বন ঠিক ঠিক জাগাও পোসরের বাকি আং চেষ্টা চাই তো খা তাবো খাদ ফুরুংনাই বখরুংনাই তাবো গানি দায়িত্বতে কিসা বারিখা বারিখা বলতে তামো যারা ফুরুংনাই সুরুংনাই তো আং চাও যারা ফুরুংনাই ও ফুরুংনাই রকবো যে যারা যেন ফুরুংনাই ব্রক যারা না ফুরুংনাই যে রুংনাই রুনা ব্র ফুরুংনাই বরং যাতে এরকম এরকম খেলায় বরং ইমান খুনুক না ফুরুংনার বাকি যাতে বরক সই সই জাগাও থাকলে সব।

0: फैनाय बराव बरखं मानातै बो लामाति हिंख्लाय बरनि खामंनाय बो लामाति हिंख्लाय बरनि आबा हामजांनाय आमत्रंना बरना सादि जखन फुरंफ्र बरन कुनो रकम যাতে কোনো রকম চিকন মাছ গিয়া হ্যাঁ আমি বখান তুই নেই ব্রক ব্রক নিশামুন ব্রক আগুই থাকমাত ও আম তুই না ব্রক মা ফুরঙ্গ তাও তাক ফুরুনাই বখরক নেই তাবুখানি দায়িত্ব গবাং খাতা ও আগে যে তমানি বনলে নিজে দায়িত্ব তে হে বারিখা
1: তাবুখানো ফ্রুমনাই শুনছি দাও ফ্রুনা নাছি
0: মাস ব্রংডো মাস আছে ও ব্রংডো মাস হও ব্রংডো মাস রাইতা
1: আবুল হই নো বফাং তল্ল খালকে
0: বেদা কুরা বাগি
1: থাঙ্গো বলাই বাগি থাঙ্গো লাগি থাঙ্গো হ্যাঁ কা সাতঙ্গ কবাং নাঙ্গো ওয়াদি কবাং নাঙ্গো অবশ্যই কগলো আব হদারি রাইদানো আগে তো পিসা তো তাব তো বিভিন্ন মানে বেদেক বোপরা তো তাব কিন্তু তাবক থামক সই সইকে শ্রমণী শৈলিয়া শুভ শ্রম লাইয়া বসক বসক লাইয়া আব তাপনি বাকি
0: তাবনি জরাব তাবুক সানা থাকলে চিনি দফাব তার জিনে জমানি সরাই খনাই রক বা তাবক হিন্দি শিখলা শিখল তাবুক টংমা সিত্রা চামু কানমা সিত্রা চামু সিত্রা খাকামা সিত্রা আমার তাক বাংবাই খা হ্যাঁ চিন তাবো তাম চিনি একদম নখলা কোনা নখলা গানা র রং নক টংফানি তাবু সুনা শৈলিয়া তাম বাহিনি হিমবা তাবুক যে যোগ ও যোগ লগে ব্রক ব্রহ্ম নিজিন ব্রক তামসিগা বনা গদাল মালিয়া হ্যাঁ গদাল মালিয়া মানে বাইকলে আগুক জাগনাই বাইকলে থাকলে আনি মুখ থাংলা মাংনাই আনি হামো আং আনি হামনাই বন ওয়ান সগিয়াই নাই থেনেক সাওয়ান সগলাই তম তো
1: মানে নকল বাই নহনো
0: নহনো
1: জিলিক জালা
0: জিলিক জালা
1: হ্যাঁ মাহনিয়া
0: মাহনিয়া চিনি বিশেষ খাই চিনি দফা বরং বিশেষ চিনি দফা তাবো প্রায় কামিও নো যতন পয়সা কিসা মিশা তাবো রাংরি অংখা রাংরি অংখা গাতাম অংখা ও আর রাংরি শিবরংনি মুখং শিব মুখং শিব মানে ওবাইনি ওবাইনি বো খাগাবো সাল থাঙ্গানো হাকা ব্রক তাবো স্রাই খনাই রং তুই নাই স্রাই খনাই বাই স্রাই খনাই সময় রু নাই ব্রংনি তাবো এমন কোন ব্রংনি তাপসিগমনো মানসিকতা দিচ্ছা বলে তামকা বোঝাবো ওয়ান সংমা ওয়ান সংমা ব্রংনি করি যার ফলে ও ওয়ান সংমু করি নি বাগই স্রাই রং সময় রুমাই বাগই স্রাই রং ঠিক ঠিক মতো লামা ফুনু মাই বাগই ব্রং ঠিক মতো ব্রক গাইডেন্স মাই বুঝি নাই গাইডেন্স মাই মানে তাবো খবর হাই সিত্রা লামা সিত্রা তংমা সিত্রা চামা ও আমার বলজাক বই পেখা
1: আর বলজাক বসে চড়াই বনি খুড়িও দেব বসা মানে কখনখা উমর সঙ্গে কাজে লাইছে নাই কেন সালি সালদাম কেন হামজং পাই লাইছে নাই বলাইছে নাই তলাইছে নাই
0: মানে নিজে রাগমে আছে নি নিজে রাগমে আছে নতে তে মানে পজা ফিন যাগো
1: আপন বন সরাইনি খুড়ি সরাই
0: সরাইনি খুড়ি সরাই এগা বনি বাগই তাবু গাবত মানে চিনি দফ হওয়া তত বিভিন্ন রকম রোগ সোক তো বত তগুনো তাছাড়া ওই যে চিনি রুমা সীমা আমি না তাবুক বরং মাছ সগিয়া বেশি মানে ওই জায়গা থাকি সগি নাই বা আমি আনি হাব ইসুক যারা তঙ্গু আনি হওয়ান সঙ্গে অসুখ বরং তার সামালিয়া

0: 哎，从伊曼这些呢，我伊曼是嘛东西哦，木汤汤里啊，那个木汤个排泄那边可以，不容易解解多尔卡，解解我尼多尔卡，高尼多尔卡，把苏巴苏尼多尔卡，不过，但是，其实其实嘛，不嘛发动，是呢，多发，不容易都不能入马里啊，还有那个，是呢，他们是来着，把他们他们是呢来着，总他晚上可能来比较感冒，不听他们。동원 시트라 사마니 시트라 완성마 시트라 우하양 바이 탕가 됐다고
1: 보니 야르니 요그노니 라마타모
0: 보니 야르니 야르니 요그네 라마카노 앙 아보 아니 카가만양 사오
1: 아보도 하이노
0: 아니 카가만 모타케 하이 아 자 자라 타보 송 부마 부하이니 자라 동나이 송 그보이 클라이 소이세 클라이 송 사타나는 나이 아니 부사 বা আনি তফানি বসা ব যাতে হামিয়া লামা সিত্রা লামা যেমন ফেক নাই মানুই আমতির চাইয়াতই বা নুইয়াতই বা তমিয়াতই আমতি বাকি চুং বুমা ফাজারা তংনাই চুং সাক্তানা নাংনাই ব্রংন সানা নাংনাই হিনা নাংনাই ব্রংন ইমান কাহাম ফুনা নাংনাই ব্রংন উ লামা থাকলাই আনি ছয় ছয় লামংনাই লামা থাকলাই আনি এরেং লামাংনাই বন চুং সবাই সক্রই মা সানাই হত চুং বন গিনখাই সাইয়াখে বনো চুং বন আস্তে আস্তে আস্তে আস্তে বন সাবই মেথেবই মেথেবই সাবই নাই বন চুং স্রাং স্রাং লামা কাহাম লামা চুং মা তোলাই দফানি যারা কিসা সিজাক নুকজাক অথবা যারা নিজের দায়িত্ববান নিচুং খাকাইতং বরকন কুবুই কুবি খাই বা তাম সানাই চুং বন চুং বন তোমা শিক্ষা বন বন সই সৈখানে বন ব্রনের বাকি চুং ওয়া সুনা নাম আর ওয়া সইয়াকে আস্তে আস্তে উকলক লাই তাম
1: অবনি বাগিনো যিনি আকাশবাণী বিরোনিয়া কেন্দ্রনি অকবর খতল বাই আওয়াই যাক অ ইমাং কাম পান্দা জং খাই দঙ্গ চুংবো লোকন সাবই সুগুই তুমি আফনো যিনি পান্দানি বিছিং তুইনো চুং যারা সিনাই নুকনাইনি থানে ফাইনাই অবহায়কে চুং কক লাঙিনাই আওয়াই দঙ্গ আংখা খলে যিনি তিনি দিনী কক খাইনে ব্রক কিসা ফানো তো ওয়ানসুগি নাই আনো কাতাই কাসা কক খরকসানি খুব খামানি বরক আগে তুমি বরক বাই তাও তো মোবাইল বাই কক অবশ্যই দে
0: অবধ সই কক মাহিনে তাবো কারণ তাবুক তামসকে মনে হচ্ছে অব
1: খিবি তো মালিয়া
0: খিবি তো মালিয়া সং ও আজ মোবাইল আ মোবাইল না সিনি তাবুক নাংমানি তাবুনি যুগনি সাথে সং তাল মিলাই নাই ব কিন্তু নাংমানি কাইসা সং বন সিনি সৎ ব্যবহার ওয়ানি কিন্তু সিনি নাংমানি ইয় যে সং বন সিনি সামুগ থেপাই সং হামিয়া সামুগ বন থেপ মানু আর সং যতন সিও ই মোবাইল খায় এমন একটা তাবুক এমন একটা সং তাবু মানুই আবু তাবুক সুঙ্গির যে নুগিয়া সং সিয়া আমি রক্ষি বাংকুক
1: মানে
0: হেমলক মানুষ মানুই হিংসা মতো মানো আমি রক্ষি বেশি একবার তাবুক সুং যারা সিনাই নাই গাছি কাহাম হামিয়া বুব নাজংনাই বুব খিমজাংনাই বন সুং বিচার বিবেচনাকে জং নামানো ও হামিয়া নাতে নাতে সিতাবুক তামুখা ব্রকদু কাহাম ফাইসিং ব্রক পাবো থাকা কাহাম তাম নহিন ও সাইসি মালিয়া ও হামিয়া সি মনে থাকে কাহাম আমার বাকি সার মোবাইল অংখা ব হামিয়া নিবা গিয়া ব কাহাম নিবা গেছি যে মোবাইল ন চং চিনি সাবতৈন্য এমন একটা বয়স চন্দ্রন ইয়াফানা নাই যে বয়স ব কাহাম হামিয়াছি নাই ও আ বয়স ন বন ইয়াফানা নাই বন ইয়াগত সিয়া নাই আপনি সাকাং হ্যাঁ দরকার না খেলে ব না নাই বা ব ইউজ খাই নাই ব্যবহার খাই নাই কিন্তু এমন ব্যবহার
2: কব বড় অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সাক্ষাৎকার ব্যক্তিক ইমাং কাহাম অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন কার্তিক ত্রিপুরা শেষ হলো ইমাং কাহাম অনুষ্ঠানটি আকাশবাণী বিলনিয়া এখন শুনবেন অনুষ্ঠান খেতে খামারে খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনবেন তেলাপিয়া সাথে কার্পজাতীয় মাছের মিশ্র চাষ এ নিয়ে বলবেন মৎস্য আধিকারিক রূপালী দাস

0: আজ আমরা কথা বলছি মাছের খাবার প্রক্রিয়াকরণ বিষয়ের উপর মৎস্য বিভাগের বিশেষজ্ঞ ডক্টর রূপালি দাস মহাশয়ের সাথে। আমাদের আলোচনার বিষয় হলো তেলাপিয়ার সাথে কার্পজাতীয় মাছের মিশ্র চাষ। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।
0: আচ্ছা, প্রথমে আমাদের কৃষক ভাইদের বলুন যে মিশ্র চাষ এই জিনিসটা আসলে কী।
1: মিশ্র চাষ বলতে গেলে বোঝায় যে কোনো একটা পুকুরের মধ্যে যখন বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়, তো সেখানে ডিফারেন্ট বিভিন্ন প্রকারের মাছ বিভিন্ন স্তরে চাষ করা হয়, যাতে একটা মাছ অন্য মাছের সাথে কোনো হেবিট বা খাওয়া নিয়ে কম্পিটিশন না করে। তো সেভাবে ওরা ওদের বিভিন্ন স্তরে প্রতিপালন করা হয়।
0: আচ্ছা, এই যে আজকের বিষয় যে তেলাপিয়ার সাথে কার্পজাতীয় মাছ, কার্পজাতীয় মাছ বলতে তেলাপিয়া তো আমরা চিনি, আর কার্পজাতীয় মাছগুলো কোনগুলা?
1: কার্পজাতীয় মাছ বলতে দেশীয় জাতীয় কার্প, যেমন রোহু, কাতলা, মৃগেল, সেগুলোকেই বোঝানো হচ্ছে।
0: সে চাষটা কৃষক ভাইরা কোন ধরনের পুকুরে করবেন?
1: সেটা সেমি ইন্টেন্সিভও করতে পারে, বা মানে আর্দান পন, যেটাকে মানে মাটির পুকুরের পন বলা হয়, সেখানে করতে পারে। বা এখন তেলাপিয়ার বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি এসছে, যেখানে বায়োফ্লক সিস্টেমে করা হচ্ছে, রিসার্কুলেটরি একোকালচার সিস্টেমে করা হচ্ছে, বিভিন্ন সিমেন্টেড বা পিভিআর লাইন জাতীয় ট্যাঙ্কের হিসেবে সেখানেও মাছ চাষ করা হচ্ছে।
0: আমাদের কৃষক ভাইরা, মাছাশি ভাইরা, বিশেষ করে বেশিরভাগ মাছাশি ভাইরা পুকুরে কিন্তু চাষটা করে থাকেন, মানে পুকুরের মাধ্যমেই ব্যাপকভাবে চাষটা করা হয়। তো পুকুরে চাষ করতে হলে কৃষক ভাইরা কীভাবে করবেন চাষটা?
1: পুকুরে চাষ করতে হলে প্রথমত পুকুরের প্রস্তুতি ব্যবস্থাপনা করতে হবে, যেভাবে পুকুরকে শুকানো বা লাইমিং, জৈব সার, ফার্টিলাইজেশন বা বিভিন্ন একোয়াটিক উইড, ইনসেক্ট যা আছে সেগুলোকে প্রথমে সেখান থেকে তুলে নিতে হবে। তারপর সেখানে নতুন জল দিয়ে, যাতে মানে মিশ্র চাষ যদি করতে চায় তাহলে দুটো মাছের পোনাই সেম বয়সের বা সেম হতে হবে সাইজে, যাতে ওরা একটা আরেকটার সাথে কম্পিটিশন না করে সেমভাবে গ্রো হয়। আর তেলাপিয়া তো একটু দ্রুত বর্ধনশীল মাছ, তো সেটা কম্পেয়ার করলে কার্পের সাথে ওটা বৃদ্ধি তাড়াতাড়ি হয়ে যায়, মানে 4-5 মাসেই ওটা ম্যাচুরিটি চলে, মানে ম্যাচুরিটি হবে।
0: এই যে মাছের পুকুর যেটা তৈরি করবেন, এটা কোন সময় তৈরি করাটা সবচেয়ে ভালো, মানে বর্ষা আসার আগে?
1: বর্ষার আগে, আসার আগে যেটা বানিয়ে নিতে হবে।
0: হ্যাঁ, এটা তৈরি করতে হবে। এর মধ্যে বলছেন যে চুনা, চুন,
1: গোবর,
0: এগুলো দিয়ে,
1: গোবর ব্যবহার করে সেগুলো করে।
0: এই যে মিশ্র চাষ করতে গেলে যে কৃষক ভাইরা, কি অনুপাতে তেলাপিয়া একখানে পুকুরের জন্য কত সংখ্যক তেলাপিয়া বা রুই, কাতলা, এগুলোর অনুপাত কি হবে? সেটা
1: অনুপাত যদি মিশ্র চাষ করা হয় তাহলে মানে 40-60 রেশিওতে হবে। যেমন কার্প যদি 40% দেওয়া হয় তাহলে 60% তেলাপিয়া দিতে পারে।
0: তেলাপিয়া এত বেশি দিতে হবে?
1: হ্যাঁ, মানে তেলাপিয়া যদি মানে কনসেন্ট্রেট করা হয় বেশি তেলাপিয়ার উপরে, তাহলে তেলাপিয়াটা বেশি দিলেই মানে কোনো ওটা কোনো ক্ষতি করবে না, মানে অন্য চা অন্য কার্পকে লাগে, ওটা ওটার মতো বড় হতে থাকবে, ওটা কোনো কম্পিটিশন করবে না ওদের সাথে।
0: একটা পুকুরে কত সংখ্যক দিতে হবে তেলাপিয়া অথবা অন্য মাছ?
1: তেলাপিয়া দিতে গেলে যদি হাই ডেন্সিটি মানে বেশি ঘনত্ব যদি হয় তাহলে ধরো 25,000 নাম্বার স্টকিং করতে পারবে আর
0: কি। একটা পুকুরে,
1: একটা পুকুরে
0: মানে একখানে পুকুরে,
1: এক একর
0: এক একর মানে ছয় খানে, ওই ছয় ছয় খানিতে আড়াই খানি এক একর, আপনি একর হিসেবে বলছেন?
1: একর হিসেবে বলছেন।
0: কৃষক ভাইরা যদি কানিতে ভাগ করে নেন তাহলে এটাকে আড়াই ভাগ দিয়ে দিলে চলবে, সেটাই মানে 25,000 কে 25,000 কে আড়াই দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে কৃষক ভাইয়ের এক কানের জন্য এতটুকু তেলাপিয়া লাগবে। আচ্ছা, আর আপনি যেহেতু একর হিসাবে বলছেন, সেই হিসাবে বলুন যে কারো ধরুন পুকুরটা দুই কানি মানে আড়াই কানির মতো আছে, সেটাতে কত সংখ্যক মাছ দেবেন, উনি ছাড়বেন? আচ্ছা, অনুপাতটা বলছেন 60:40 অনুপাতে। আচ্ছা, এই মাছের পরিচর্যা, এই যে ছাড়ার পর কতদিন বয়সে মাছগুলো ছাড়া উপযুক্ত?
1: যদি সেটা নার্সারি পন্ড হয় তাহলে তো মানে 25-30 ডেজের যেই স্পন বা ফ্রাইগুলা সেগুলো দেওয়া হয়, আর যদি সেটা মানে গ্রো

0: আউটে দেওয়া হয়, তাহলে সেখান থেকে নার্সারি থেকে সেখান থেকে আবার গ্রো আউট পন্ডে যাবে,
1: মানে যেখানে বেড়ে উঠবে সেখানে ছাড়বে এটাকে।
0: সেখানে ছাড়বে।
1: আচ্ছা, তো এই যে মাছের পোনাগুলো পুকুরে ছাড়া তো একটা নির্দিষ্ট নিয়ম আছে,
0: হুম হুম
1: মানে এনে কি পুকুরে ছেড়ে দেবে না, কতক্ষণ রাখতে হবে
0: না, সেটাকে অ্যাক্লিমেটাইজেশন করা হয়, মানে
1: সেটা
0: পুকুরের
1: কি,
0: মানে পুকুরের জলের সাথে
1: যে তাপমাত্রা ঠিকঠাক হবে?
0: তাপমাত্রাটা ব্যালেন্স করার জন্য সেটাকে অ্যাক্লিমেটাইজেশন করতে হয় কিছুক্ষণ,
1: হ্যাঁ,
0: 1-2 ঘন্টা সেখানে জলের মধ্যে সেই যে অক্সিজেন প্যাকেটগুলো আছে সেগুলোকে ভাসিয়ে রেখে সেই টেম্পারেচারটা যাতে মেনটেন হয় দুটোতে,
1: হ্যাঁ
0: সেভাবে করা
1: করতে
0: হয়,
1: হবে।
0: করতে হবে।
1: এই যে ছাড়ার পর, এগুলো পুকুরে ছাড়ার পর কিভাবে কৃষক ভাইরা যত্ন করবেন সেগুলাকে?
0: সেইগুলা পুকুরে ছাড়ার পর সে পিরিয়ডিক্যালি ওকে স্যাম্পলিং করে দেখতে হবে ওর হেলথ কিভাবে, মানে ওর রোগ রোগ টুক নেই তো কিছু সেভাবে দেখতে হবে। তারপর বিভিন্ন সাপ্লিমেন্টারি ফিডিং ওকে খাওয়াতে হবে, ওর ওরা একটু মানে বেশি মানে খাবার খেলে ওরা বেশি গ্রো করে, তো সেই জন্য সাপ্লিমেন্টারি ফিড বা হোমমেড বানানো কিছু ফিড সেভাবে খাওয়াতে হবে। শুধু ধানের খোল ভুসি ওইসব খাওয়ালে হবে না, এখন যে ওরা যেহেতু ওরা প্রোটিন রিকোয়ারমেন্টে ওদের বেশি, তাহলে প্রোটিন রিচ যে ফিডগুলা প্যালেটেড ফিডগুলা ভাসমান খাবারগুলা সেগুলো ওদেরকে দেওয়া দেওয়া যেতে পারে, কেন ওরা ভিগোরিয়াসলি খেতেই থাকে, তাহলে ওদের গ্রোথটা ভালো হয়।
1: বাড়িতে যে খাওয়ার তৈরির কথা আপনি বলছেন,
0: হুম হুম
1: সেটা কৃষক ভাইরা কীভাবে বানাতে পারেন কম
0: সেটা
1: খরচে?
0: হ্যাঁ সেটা কম খরচে বানানো যাবে, যে আমাদের দেশীয় যে এগ্রিকালচার ওয়েস্ট আছে যেমন ধানের খোল ভুসি সরিষার খোল,
1: শুক্তির গুঁড়ো আছে আবার,
0: হ্যাঁ সেগুলা গুঁড়া এইসব মিশিয়ে বিভিন্ন ভিটামিন বাজারে পাওয়া যায়, মানে ভিটামিন জাতীয় সেগুলা মিক্স করে সেগুলাকে হ্যান্ডলি মেড করে এভাবে গোল গোল ডাক মতো বানিয়ে সেটাকে ওরা দিতে পারে খাবার
1: খাবারটা
0: হিসেবে।
1: দেওয়া তো নিশ্চয়ই একটা নিয়ম আছে,
0: হুম হুম
1: কীভাবে দেবেন সেটা?
0: সেটা
1: ছোট মাছগুলো তো তাড়াতাড়ি খেতে পারবে না,
0: হ্যাঁ
1: এগুলো
0: ছোট
1: কীভাবে দেবেন?
0: মাছ ওদের তো মুখের সাইজটা ছোট, তাহলে ওরা পাউডার ফিডটাই বেশি খাবে, আর বড়রা তো প্যালেটেড ফিডটাই খেয়ে নিতে পারবে, যেহেতু ওদের মুখের সাইজটা বড় থাকে, তো ওরা ডেইলি ওদের মানে ছোট মাছদের 50% বডি ওয়েটে দিতে হয়,
1: আচ্ছা,
0: আর বড় মাছদের 5-7-8% ওদের বডি ওয়েটে হিসেবে ওকে দিতে
1: দিতে
0: হবে
1: হবে।
0: ডেইলি, মানে ডেইলি 2 বার কি 3 বার এইভাবে ডিভাইড করে
1: আচ্ছা,
0: খাবারটা দিতে হবে যত গ্রামে আসবে,
1: এটা তাহলে
0: ক্যালকুলেশন করে
1: উপরস্তরের
0: দিতে
1: মাছগুলা,
0: হচ্ছে।
1: সেগুলাকে মানে সব মাছকে একই ধরনের খাবার দিতে হবে?
0: সব মাছগুলাকে মানে প্যালেটেড ফিডটা দিলে সেটা সবাই মানে সেভাবে মানে ওপরের মাছগুলা বেশি সেটাকে অ্যাকসেপ্ট করে,
1: হ্যাঁ
0: যেমন কাতলা সেই মাছগুলা বেশি খাবে, আর নিচের গুলা তো সেভাবে সেটা যখন মানে দ্রবীভূত হয়ে যাবে তখন ভাসমান থেকে তখন ওরা নিচেররাও খেয়ে নিতে পারবে সেটা, তাহলে সেইভাবে ওয়াটার কোয়ালিটিটাও মেনটেন থাকে, কোনো খাবারই আর ওয়েস্ট হলো না সেইভাবে।
1: আচ্ছা, অনেক সময় যে আমরা দেখি কি মাছগুলোকে জাল দিয়ে টেনে আনছে,
0: হুম হুম হুম
1: এনে এগুলোকে আবার ছেড়ে দিচ্ছে, সেটা কেন করে কিছু মেয়েরা?
0: না সে সেখানে যদি মানে মানে মার্কেটেবল সাইজটা যদি ওরা না পায়, মানে সে ছোট মাছগুলোকে ওরা আর ক্যাচ করে না, সেটা আবার ছেড়ে দেয় বড় হওয়ার জন্য, তো যেটা মার্কেটেবল সাইজ অ্যারাউন্ড 500-600 গ্রাম সেটাই ওরা নিয়ে যায় ধরে, আর যেটা ছোটগুলা সেগুলাকে রিলিজ করে দেয়।
1: সুষম খাদ্য যদি দেয় মাছকে, যদি সুন্দরভাবে যত্ন পরিচর্যা করে, তাহলে
0: হুম
1: পোনাগুলো ছাড়ার কদিন পর কৃষক ভাইরা বাজারজাত করতে পারেন?
0: সে যেহেতু তেলাপিয়া মাছের একটা ও আছে সেক্স রিভার্সেবল আছে ওদের, মানে ওরা ছেলে থেকে মেয়ে এভাবে রিভার্স হয়ে যায় কিছুটা সময় পর ওদের সেক্সটা, তার জন্য ওরা মানে 6 মাস পরে ওদের চেঞ্জ হয়ে যায় অটোমেটিকলি, তার যে অটোমেটিক চেঞ্জ হয়ে গেলে সেটা মানে বেছে বাচ্চা ফুটিয়ে দিলে পুরাটা পুকুরে ছড়িয়ে পড়বে,
1: আচ্ছা,
0: তো সেই জন্য ওদেরকে 6 মান্থ আগেই 4 মাসের মধ্যেই ওদেরকে হারভেস্ট করে নিতে
1: মানে
0: হবে,
1: তুলে
0: হ্যাঁ
1: বাজারে বিক্রি করতে হবে।
0: বাজারে বিক্রি করতে পারে, তো
1: আচ্ছা,
0: অ্যারাউন্ড 500-600 গ্রাম হয়ে যাবে, আর 8 মান্থস হলে ওরা 1 কেজির কাছাকাছি আসে।
1: হ্যাঁ, এই যে মাছের মধ্যে মিশ্র ভাবে মাছ চাষ করলে মাছের মধ্যে কী ধরনের রোগের আক্রমণ হতে পারে
0: মিশ্র চাষ
1: এবং তার প্রতিকার কী হবে?
0: মিশ্র চাষ করলে মেনলি যেগুলা ডিজিজ হয় তেলাপিয়ার, মেনলি তেলাপিয়া লেগ ডিজিজ, কলমনারিজ ডিজিজ, অ্যাডোরশেলিস, যেসব ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয় ওদের, স্ট্যাপটো ককোসিস, তো এইসব হতে পারে যে যখন আমরা বেশি ঘনত্বে বেশি ও করবো বা পণ্ডের পরিচর্যা ভালোভাবে না করলে সেগুলো হতে পারে। তো সেই জন্য প্রিকুশন হিসেবে বিভিন্ন

0: কোয়ারেন্টাইন করা, ওদেরকে ভালো ওয়াটার ট্রিটমেন্ট করা,
1: হ্যাঁ
0: কেমিক্যাল ডিসইনফেক্ট বা বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যাচ্ছে অ্যান্টিবায়োটিক, প্রোবায়োটিক, ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে আজকাল, তো সেগুলো ব্যবহার করলে আমার মনে হয় মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওদের
1: তো
0: কমে
1: মাছের
0: যাবে।
1: মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ কোনটা?
0: সেখানে তেলাপিয়া লেক ভাইরাসটাই বেশি, তেলাপিয়ার
1: তেলাপিয়ার মধ্যে বেশিটা হবে,
0: সেটাই।
1: তো সেটার বৈশিষ্ট্য কী, কী ধরনের লক্ষণ প্রকাশ পাবে সেগুলোতে রোগ
0: সেটাতে
1: হলে?
0: ভাইরাস ঘটিত অ্যাকচুয়ালি ওদের বডিতে তো স্কেল বা
1: হ্যাঁ
0: সেভাবে ও আছে, স্ট্রং কাঁটা হিসেবে আছে, অতটা ক্ষতি করতে পারে না, বাট তবু মানে ভাইরাসটা খুব ওদেরকে ক্ষতি করে, বিভিন্ন রেড প্যাচেস এইসব দেখা যেতে পারে ওদের শরীরে।
1: অনেক সময় যে মাছের মধ্যে, লেজের মধ্যে, পাখনার মধ্যে লাল লাল ক্ষত ক্ষত দাগ দেখা
0: হুম
1: যায়,
0: হুম হুম
1: এগুলো কী রোগ এগুলা মাছের?
0: এগুলা তো বিভিন্ন আলসারেটিক সিন্ড্রোমস বলে,
1: হ্যাঁ,
0: এপিজেটিক আলসারেটিভ সিন্ড্রোমস থাকে ওদের।
1: তো সেগুলো যাতে না হয়
0: হুম হুম
1: প্রতিকার হিসেবে এগুলা কী ব্যবস্থা নিতে পারেন কৃষক ভাইরা? কী আগে কী ব্যবস্থা নিলে এই সমস্ত রোগগুলো হবে না?
0: প্রতিকার হিসেবে তো আজকাল বিভিন্ন ধরনের মেডিসিনও অ্যাভেলেবেল আছে মার্কেটে, যেমন সিফেক্স বলে একটা মেডিসিন আছে এইসব আলসারেটিক ডিজিজে, ওরা সেই মেডিসিনগুলো বাজার থেকে নিতে পারে। তারপর বিভিন্ন ধরনের ফার্মাররা যেটা ওরা নিজস্ব কিছু টেকনিক ইউজ করে, হার্বাল প্রোডাক্ট ইউজ করে, বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন সেভাবে ইউজ করেও আজকাল মানে প্রতিকার পাচ্ছে।
1: তো বাজারে তো যেরকম সিপিএক্স অথবা এই সব অনেক অনেক কিছু ওষুধ পাওয়া যায়,
0: হুম হুম
1: সেগুলো বাদ দিয়ে কম খরচে কৃষক ভাইরা বাড়িতে কী ওষুধ বানাতে পারেন যেগুলো পুকুরে প্রয়োগ করতে পারেন
0: স্যার সেভাবে
1: ঘরোয়াভাবে?
0: ঘরোয়াভাবে তো সেভাবে মানে হার্বাল ওরা ইউজ করে, বিভিন্ন
1: হ্যাঁ,
0: গাছের পাতা টাতা এইসব ইউজ করে,
1: তো
0: কিন্তু
1: সেটাতে কাজ হবে পুকুরে?
0: সেইগুলা দিয়ে স্যার সেভাবে কাজ হবে না স্যার,
1: হ্যাঁ, কাজ হবে না।
0: সেভাবে কাজ
1: আচ্ছা, তাহলে
0: সেভাবে সেগুলা কোনো সাইন্টিফিক ও নেই সেভাবে।
1: হ্যাঁ, তো বাণিজ্যিকভাবে কৃষক ভাইরা চাষ করতে হলে তাহলে মানে ভালো মাপে ভালো মানের ওষুধ
0: হুম
1: ওনারা
0: হুম
1: প্রয়োগ করতে হবে।
0: প্রয়োগ করতে হবে।
1: হ্যাঁ, সবশেষে কৃষক ভাইদেরকে আপনি কী বলবেন মিশ্র চাষের ব্যাপারে?
0: মিশ্র চাষ যেহেতু সেটা খুব সুস্বাদু একটা মাছ এবং স্বল্প খরচে মানে স্বল্প মানে ইনভেস্ট করে সেটা ভালোভাবে করা যায়, তো সেক্ষেত্রে আমি সেটাই বলবো যে তেলাপিয়া একটি জনপ্রিয় মাছ, সেখানে এটা দেশে ও দেশের বাইরে খুব
1: চাহিদা
0: ভালো
1: আছে এটার?
0: চাহিদা আছে, এটা একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাছ, মানে কার্পের পরে সেটাই সেকেন্ড পজিশনে আছে,
1: হ্যাঁ,
0: তো সেটা খুব ভালো যদি চাষ করা যায় আমাদের ত্রিপুরাতেও, তো যেহেতু গিফট তেলাপিয়া গভর্নমেন্ট NFDB রাজীব গান্ধী সেন্টার অফ একোকালচার ওরাও সেগুলোকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে, ফার্মারকে এন্টারপ্রিনিয়রশিপ যারা উদ্যোক্তা ওদেরকে সাপোর্ট করছে, মানে ওই মাছটাকে বাজার কালচারজাত করা, বাজারজাত করা,
1: আচ্ছা,
0: যেহেতু এটা ঝামেলাবিহীন স্বল্প পরিসরে চাষ করা যায়, খুবই দ্রুত বিদ্যমান, 1 বছরে 2-3 থেকে 4টা ক্রপ ওরা পেয়ে যায়, তো আমি বলবো এটা চাষ করা মানে খুবই ওদের জন্য বেনিফিটেড। এবং
1: আচ্ছা, আরাইকানি পুকুরে যদি কৃষক ভাইরা যদি মানে ভালোভাবে চাষ করেন, আনুমানিক ওনারা কি মানে কত টাকা লাভ করতে পারেন
0: ওরা
1: মিশ্র
0: আনুমানিক
1: চাষ করলে?
0: মিশ্র চাষ করলে তো সেটা মানে সেটা তো একক চাষ করা তো এখন সম্ভব না, যেহেতু আমাদের ত্রিপুরাতে সেইভাবে জলের চাষ নেই, বাংলাদেশে কিন্তু ওরা খুব ভালো মুনাফা অর্জন করে একক চাষ করে বা মিশ্র চাষও করে, অনেকরা বিভিন্ন রুহুর সাথে বা গলদা চিংড়ির সাথে বিভিন্ন মিষ্ট স্পিসিসের সাথেও করছে, কিন্তু ভালো প্রফিটেবল থাকবে, অলমোস্ট ওরা 3-4 লাখ ইনকাম করতেই পারবে
1: প্রতি
0: প্রতি ইয়ার বেপি।
1: কানে পুকুরে?
0: হ্যাঁ কানি পুকুরে।
1: আচ্ছা, তো ম্যাডাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষক ভাইদেরকে মিশ্র চাষ ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।
2: খেতে খামারে অনুষ্ঠানে আজ শুনলেন তেলাপিয়ার সাথে কর্প জাতীয় মাছের মিশ্র চাষ এ নিয়ে বললেন মৎস্য আধিকারিক ডক্টর রূপালী দাস। অনুষ্ঠানে এবার শুনবেন দেশান্তবোধক গান।

চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, শাসনে

খ্যাত খামারে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সারাগম 7:05 অনুষ্ঠানে কলাবতীর আগে সেনাই বাজিয়ে শোনাবেন আলী আহমেদ হোসেন। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান। ফোন করবেন 8731 8732।

5545 এই নম্বরে। পাঁচমেশালে নানা রাগের গানের অনুষ্ঠান শুনবেন রাত 9টায়। 9:30 শুনবেন শ্যামে গজল, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিভাবরে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান শুনবেন রাত 10টায় শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন সারাগম, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে কলাবতীর আগে সেনাই বাজে শোনাবেন আলী আহমেদ হোসেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্বর্গম অনুষ্ঠানে সানাই বাদন, শিল্পে ছিলেন আলী আহমেদ হোসেন। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা থেকে জাতীয় বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্র থেকে কক্সবাজার এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহত

0: আক্রান্তদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফেসলে লিয়ে গয়ে হ্যাঁ, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कॉन्ट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कॉन्ट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করেন। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় DK শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
2: রাজ্যের এই 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে অ্যাম্পি থিয়েটার, সেই অ্যাম্পি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল, যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে, পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে, যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছানের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলা শাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC, NFAI কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজুলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি কক্তমা বুবাক রকংখা রাষ্ট্রবক রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্নাঙ্গে আদিবাসী হদানী বেবাক ফাইসিং নি হামক্রাইতাই হুকুমনক রাখ লাইনানী শাখা ফান বক্সিনখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা শালনী বাগৈ হাস্তে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহানী আচুখাংবাই খনা শিলঙ্গ উত্তর শালকা পরিষদনি এবা এন ই সিনি ফিল্ডস নি জিধাম ককলাম পান্ডা সংসার জাগান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থ্রি মুনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানায় মথারত্ন বলাই কক শাখা তাবু কক তোমার শুক্র বই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্রাঙ্গে আদিবাসী হদানি

0: বেবাক ফাইসিংনি হামক্রাইতাই হুকুমনো ক্রাক লাইনানি সাকা ফান রেখা তিনি দিল্লি গদালনি বিজ্ঞান ভবন আদিবাসীন তৈ ককচং লাইনক বাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথারকন ক্রাক লাইনানি তাই আদিবাসী হামক্রাই তাংবতাং বেচেব বসং সম্মেলন রাষ্ট্রবক্রক শাখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাই যত বেচেব হামক্রাইতু বোনানি কবগী শাখা আদিবাসী হদানি শিক্লা রকনি বাকি বরম গ্রাম সেবক যত আদিবাসী চড়াই রকনি বাকি রিংনক মানসগ্রী নাই বশাখা আদিবাসী শিক্লা রকন থংমুঙ্গ মানজাকগ্রী খাতুং রানী বাকি গরংজাক তংফং রকন জাইখে বারজা নাহানী নামাই হই শাখা
1: ইস কনক্লাভ মে ট্রাইবাল ডেভেলপমেন্ট সে জুড়ে সংস্থাও ও মানব সংসাধন কে বিকাশ সে লেকার কে বিত্তীয় ব্যবস্থাও তক তথা মনিটরিং সে লেকার কে স্কিম ডেলিভারি তক অত্যন্ত মহত্বপূর্ণ আয়ামো পর চর্চা হোগি মুঝে আশা হে কি সভি এজেন্সিজ ও প্রজেক্ট মে কার্যরত লোক সুবিচারিত নির্ণয় কো আধার পর আগে বড়েঙ্গে ইসি জনজাতীয় সমুদায় কে প্রত্যেক ব্যক্তি তক বিভিন্ন যোজনাও কা লাভ পৌঁছ পায়েগা
0: কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা সালনাইনি বাকে হাস্তে বেড়াইমা ফাইনে বখনা সানজাও গুহাটিনি সিমি বীরখুং বাই আগরতলা ফাইনে শনি এবার জুননি সালবা সালমারি ও আগরতলানি কচাম রাজভবনি পুষ্পবন্তক প্যালেস হোটেলনি হা মতাই রেমাও মানজাগান দি বড় সালথাং ত্রিপুরা হাংকরনি লঙ্কামুরাও বিএসএফনি আরি ক্যাম্প বেড়াই নাইন আবনি উলো ব শালবাগান বিএসএফনি আউলি নাইখুঙ্গ কুচুকবেরেমনি পান্ডাও মানজাগান পান্ডাও মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অকরা পুলিশনি দাগিফাং অকরা বিএসএফনি আইজিএন নখবৈ কুচুক অফিসারক মানজাকানি ককতঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহানি আচুক ফাং বাইখানা শিলং উত্তর শালকা পরিষদনি এবা ইসিনি ফিল্ডসনি জিথাম ককলাম পান্ডা সংসার জাগান ককলাম পান্ডাও আমচাই হামগ্রাইনি বাকি খাজা কুচুক বেরেমনি টাস্ক ফোর্স রকনি সামুং চাষারি মাতুই ককলাম সালাই জাগান বেড়াইখিরি হুক বা রাং ফুনাংমুং বাংরানানি দুধ তক্তৈ আকরক বাংরানানি থংমুং বেখ্রেপ হামগ্রাইতাই ইয়াকনি স্নামজাক মানাইনি শাখাও বখনা ককলামও দিশা জাগান নর্থ ইস্টনি বিজন প্ল্যান নৈশাই ব্রিচিসিনি বিশিনি বিশিং উত্তর সালকানো কুচুক হামক্রায়ত লাংনানি বাকি অককলাম সালাই জাগান খনানি ককলাম পান্ডাও উত্তর সালকা আমচাই এবার ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়া ডাই ডোনার মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার উত্তর সালকা কাইচার হাস্তিনি হাস্তে ফাতাই মন্ত্রী অক্রারক মানজাগান কেন্দ্রনি ককথুম আওয়াইতাই সংসদ বেরামনি মন্ত্রী ইয়াকচু ডক্টর এল মুরুগান্ট মিজু তামো হাফাংনি বেড়াইমুঙ্গ তিনি কুলাসানি কুলাসনি হাংখর বেড়াই নাইখা ব আরও জুদা জুদা এনজিওনি আদংরক বাই ককলাম সালাইখা ককলাম পান্ডাও ব শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি অজামা বাই কেন্দ্রনি হাফাং উত্তর সালকানি হামক্রাইন সেকাংবাড়িয়া মকল কাইতংখ কেন্দ্রনি শিক্লাতাই থংমন্ত্রী মনসুখ মান্ডবিয়া হাকতরনি শিক্লারকন সাইকেল চালকনানি গরংতাই শাক কাহাম কখরাং হাকতর সামতি সাতানি অজমানি বারজা ইয়াচাকানি কবকা হায়ুং সাইকেল সারগৈ বিডিও ককমুঙ্গ মন্ত্রী শাখা সাইকেল চালকগৈ তংখে শাক হাম কাহামনি লগে তংখরব কাহাম অঙ্গ রাংমন্ত্রী প্রণজিৎ সিংহরাই তিনি কামালগাত ইকফাই ইউনিভার্সিটি নি পান্ডা কাইসাও শাখা হাস্তেও থানাই রাং বিশিও জিএসটি থুম্মানি মারি বাংখা তিনি ইকফাই ইউনিভার্সিটিও সালথামনি নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকোসিটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রুট বুমঙ্গৈ ককলাম পান্ডাও ককনার থানি ব অকক শাখা পান্ডাও ইকফাই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিপ্লব হালদার তাই রেজিস্টার ডক্টর এ রঙ্গনাথ জিএসটিনি জুদা জুদা বখাকনতৈ সালাইখা মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থৈরিমুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানাই মথারক্ন বলাই কক শাখা তিনি রামনগরনি তিন নং রুটনি রামকৃষ্ণ ক্লাবনি যোগালিজাক থৈরিমুং শিবির ককনারক থানি বসাকা সাক হামনকনি ব্লাড ব্যাঙ্ক রগ থৈ মানথক রৈ তনি থানি মুংসা কেবং মুংক্রৈ হিনৈ আরও মানজাকা আউলি নাইখরাই মেয়র দীপক মজুমদার আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ো আকাশবাণী ককতুমানী আপডেট মানানী বাকি লগ ইন ক্লাইডি www.newsonair.com

0: অন এআইআর এপছ আৰু টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্মৰ এআইআৰ নিউজ এলেক্সা ইউটিউবৰ আইডি নিউজ অন এআইআৰ অফিচিয়েল আপোনাক কাঢ়িব আকাশবাণী আগৰতলা কেন্দ্ৰনী কক তোমাক আপডেট মানা কে টুইটাৰ এবাৰ এক্স হেণ্ডেল আকাশবাণী নিউজ আগৰতলা ফেচবুকৰ এআইআৰ নিউজ আগৰতলাতে ইউটিউবৰ আকাশবাণী নিউজ আগৰতলা নাইনা নাংগানা হোকবার মন্ত্রী রতনলাল নাথ শাখা তিনি সিমে অনকটি হাঙ্কর বানিয়া তাই কৃতই আঙ্গুর কাইনানি চেঙ্খা আবো হাস্তিনী বাগি লাইবুমা হোকবা মন্ত্রী তিনি কয়লা শহরে অনকটি হোক বা শৈশিমং কেন্দ্র বস্কাঙ্গ আঙ্গুর কাইনানি শাখাও অসামুং বতাংন চেঙ্গি অকক শাখা বস্কাং শাল আঙ্গুর কাইমানি বিশেংতি হাস্তেনি রাংথং কাহাম অঙ্গান পান্ডাও থংমুং থংমন্ত্রী টিঙ্কু রায়শাখা বস্কাং শালো আঙ্গুর কাইনানি তৈরি কতাল দগলাম ফিও গৈরেখা কয়লা শহরনি হোক বা শৈশিমং কেন্দ্র পান্ডাও ককনা রেখা উনকোটি জেলা পরিষদনি কাস্কু অকরা অমলেন্দু দাস হোক বা দাগিফাং ডক্টর ফণিভূষণ জমাতিয়া মহারাষ্ট্রনি পুনেও টংনাই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসনি দাগিফুং দাগিফাং তাই কৌশিক ব্যানার্জি আকর্ষণ পান্ডাও হোক বা ক্লাইনাই রকনি বিশং হোক বানি মানে বাগজাখা হায়ং বাইসাইকেল সাল তিনি উনকোটি জেলা কৈলাশহর পালাইজাখা আবনরগে বি ফিট এন্ড ফিট আদার্স মথানি বখাক্তি তিনি ফুঙ্গ বাইসাইকেল নি রেলি অংখা তাকলাইনি অশালনি ওয়ানসুকমং অংখা কাইসা গখরাং থিনাংনি বাগে সাইকেল হাস্তিনি বৃরত্ন সাকবাই থং ইয়াকুংবাই বাচারানানি বাগে গ্রামীণ জীবিকা মিশন তাং বুতাং চাষামানি লগি কাইসা খুরসা জাকনাই সামুং খ্লাই তঙ্গো তিনি খোয়াই ব্লকনি সালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েত নি অজগরতিলা কামিও তীব্রা গ্রামীণ জীবিকা মিশন তাং বুতাংনি রাংথঙ্গ চুবানানি বাগে বৃরত্ন কাইসা আ ফুরাং ফুরান্নানি বাগে স্নামখর চেঙ্গিরেখা আবন চেঙ্গিরেখা খোয়াই জেলা পরিষদনি আচুকফাং অর্পণা সিংহ রায় ভারতনি নবার তৈবার বেদেক শাখা বস্কাং দামনৈ চিবিরনি বিশিং সালগ্রা সালথাংনি নবার কেরালম হাফায়না ইয়াঙ্গ বস্কাং সালদক তাই সালসিনি জুন সালমারিও তীব্রা মণিপুর মিজোরাম তাই নাগাল্যান্ড কবাংখে ওয়াতৈ ওয়াউইমানো আগরতলানি নবার তৈবানি নাইখুংনি বখাংতৈ সাজাখা বস্কাং দামনৈ চিবিরিও সালথাং দলাই খোয়াই তাই সিপাহীজলা হাঙ্কর কুটুং নবার শিবসাই তংনাই খনা সালনি শাখানি তুংমারি 36 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গৈ মানো তিনি সালনি শাখানি তুংমারি তংমানি 37 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 22.7 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি শেখাং ককতুমা বুবাগ রক্তে বৈশ সাফির রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্রাঙ্গে আদিবাসী হদানি বেবাক ফাইসিংনি হামগ্রাই তাই হুকুমন কড়াক লাইনানি শাখা ফান বক্সিনখা কেন্দ্রনির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা সালনৈনি বাগে হাস্তে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আজুকফাং বাইখানা শিলং উত্তর সালকা পরিষদনি এবা NEC নি ফিল্ডস নি জিথাম ককলাম পান্ডা সংসা জাগান মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থৈরি মুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানাই মথারত্ন বলাই কক শাখা ককতুমা তিনানি বাগে অরণ পাখ্যা উল্লি ককতুমা আওয়াই এঙ্গানে খনা ফুং দামসিনি সতী বৃচিও
1: পরিবারকো সোলার রুফটপ লাগানে কে লিয়ে সরকার মদদ করেগি

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরলমে প্রবেশ করবে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় BSF-এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে BSF-এর সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, BSF-এর IG ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরশীলতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর, উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়োগ এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আগামীকালের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। আজ রামনগরের 3 নম্বর রোডের রামকৃষ্ণ ক্লাবের আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, এখনও আদিবাসীদের এমন কিছু অংশ রয়েছে যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত নন, তাই উন্নয়নের সুফল আদিবাসীদের প্রান্তিক গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাষ্ট্রপতি আদিবাসী কল্যাণের প্রতিটি বিষয়ে উন্নয়নের আহ্বান জানিয়ে বলেন, আদিবাসী সমাজে যুবকদের জন্য মর্যাদাপূর্ণ চাকুরি এবং প্রতিটি আদিবাসী শিশুর জন্য বিদ্যালয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আদিবাসী যুবকদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রতিভাবান এবং তাদের সম্ভাবনাকে চিহ্নিত ও বিকশিত করার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
2: मुझे ये जानकर प्रसन्नता हुई है कि इस कॉन्क्लेव में ट्राइबल डेवलपमेंट से जुड़े संस्थाओं और मानव संसाधन के विकास से लेकर के वित्तीय व्यवस्थाओं तक तथा मॉनिटरिंग से लेकर के स्कीम डिलीवरी तक अत्यंत महत्वपूर्ण आयामों पर चर्चा होगी। मुझे आशा है कि सभी एजेंसीज और प्रोजेक्ट में कार्यरत लोग सुविचरित निर्णयों को आधार पर आगे बढ़ेंगे। इससे जनजातीय समुदाय के प्रत्येक व्यक्ति तक विभिन्न योजनाओं का लाभ पहुंच पाएगा।
1: অর্থমন্ত্রী প্রণতি সিংহ রায় আজ কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, গত অর্থ বছরে রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। আজ ইকফাই বিশ্ববিদ্যালয়ে তিন দিনের নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশে জিএসটি ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের

0: আওতায় দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পটি সফলতার সঙ্গে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আজ খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগর টিলা গ্রামে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায়। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামের সরকারি সফরের অংশ হিসেবে আজ কোলাসি জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেন এবং এই জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যালোচনায় ভাষণ দিতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী আজ কৈলাস সহস্থিত ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙ্গুর চাষের উপর ক্ষেত্র দিবস এবং ক্ষেত বাজাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের উপযোগী, একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙ্গুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন আগামী দিনে আঙ্গুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়ে কৈলাস শহরে কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানে মিষ্টি আঙ্গুর চাষ ও ফলনের গবেষণায় সফলতা দেখিয়েছেন বিজ্ঞানীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, মহারাষ্ট্রের পুনস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসের অধিকর্তা ডক্টর কৌশিক ব্যানার্জি প্রমুখ। উল্লেখ্য যে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ ও গবেষণার সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের সাইকেল চালানোতে অভ্যস্ত হতে এবং একটি সুস্থ স্বাস্থ্যকর ও সবুজতর দেশ গড়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় মন্ত্রী উল্লেখ করেন নিয়মিত সাইকেল চালানো একটি ভারসাম্যপূর্ণ ও সুশৃঙ্খল জীবনধারাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা এবং পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকেও সমর্থন করে। তিনি আরও বলেন যে সাইকেল চালানো কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেই সাহায্য করে না, বরং একটি স্বাস্থ্যকর ও সবুজ জাতি গঠনেও অবদান রাখে। বিশ্ব বাইসাইকেল দিবস আজ ঊনকোটি জেলা সদর কৈলাস শহরেও পালিত হয়। এই উপলক্ষে বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংগঠনের উদ্যোগে আজ সকালে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে এবছর দিবসটির ভাবনা হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের জন্য সাইক্লিং। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনএসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।
1: এতক্ষণ প্রচারিত হলো প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে কাকবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করে এখন সময় রাত 8:06 হয়ে 44 সেকেন্ড। আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানের কলি বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ইতিমধ্যে একটি কল নিয়ে নিলাম, দেখা যাক কলারকে। হ্যালো নমস্কার, হ্যাঁ কে বলছেন? কোন ছবির গান শুনতে চান?
2: ভগবান সিং মধ্যপ্রদেশ সিমলা থেকে রাকেশ আর গোপাল মহাজন আর শ্রদ্ধেয় নারায়ণ স্যার
1: ঠিক আছে ঠিক আছে যাচ্ছে আপনার গানটি। নমস্কার
2: নমস্কার।

নমস্কার ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এর আগে নারায়ণ মজুমদার ফোন করেছিলেন, উনি আমার কথা হয়তো শুনতে পাননি, তাই ওনার সংযোগ আমার কেটে দিতে বাধ্য হলাম।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার স্যার।
0: সুস্বাগত, কে বলছেন?
1: আমি দীপা বলছি, উদয়পুর থেকে, দীপা দাস।
0: কোন ছবির গান শোনাবো?
1: আজকে শুনবো একটা হিন্দি ছবি,
0: হুম
1: ছবির নাম একবার মুস্কুরা দো।
0: হুম আর গানের কলি?
1: গানের কলি জামানে কি আখুনে দেখা হে।
0: আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ।

0: हेलो हेलो,
1: নমস্কার দাদা,
0: নমস্কার, কে বলছেন?
1: শহর থেকে আশুতোষ দাদা বলছি।
0: কোন ছবির গান শুনবো আপনাকে?
1: সলিল চৌধুরীর লেখা, সলিল চৌধুরীর সুর বলা, ছবির নাম কৃষ্ণা আর গানটা হচ্ছে মনে পড়ে সেই সব দিন।
0: হুম,
1: কৃষ্ণা গেয়েছেন গান।
0: ঠিক আছে, যাচ্ছে আপনাকে গানটি। নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো স্যার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি মাদক জগৎ থেকে নারায়ণ চন্দ্র মজুমদার স্যার,
0: কোন ছবির গান শুনতে চান?
1: প্রতিবাদ ছবি স্যার, হয়তো আমাকে কারো মনে নেই।
0: আচ্ছা, না মনে আকাশবাণী সবসময় রাখে, কেউ রাখুক আর না রাখুক আমরা রাখি। ঠিক আছে, নমস্কার, যাচ্ছে।
1: নমস্কার স্যার, নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর সারসেনা থেকে বিশ্বজিৎ পান।
0: কোন ছবির গান শুনতে চান?
1: আমি একটু হিন্দি ছায়াছবির গান শুনতে চাই। গানের কলি হচ্ছে মজে শাদি করোগি,
0: ছবি
1: ছবিটার নাম
0: হুম হুম
1: মুক্তি শাদি করোগি।
0: ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।
1: তো আমি দু একজন শ্রোতা বললেন, আমি
0: হ্যাঁ
1: গীতা দাস, মন মুহুরি,
0: হুম
1: আর আপনিও শুনলেন, সবাইকে নিয়ে শুনতে চাই।
0: হ্যাঁ, নমস্কার, নমস্কার,
1: নমস্কার, শুভরাত্রি।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত, কে বলছেন?
1: নমস্কার দাদা, আমি সঙ্গীতা বিশ্বনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: ছবি,
1: ছবির নাম আখরি বদলা,
0: হ্যাঁ,
1: গানের শুরু হচ্ছে মন করে ইয়াদ কি দিন।
0: আচ্ছা,
1: কিশোর কুমার গেয়েছেন আর দুই তিনজন শ্রোতাকে
0: বেশি নয়,
1: নিয়ে
0: হ্যাঁ,
1: শুনবো, একলাকে নিয়ে শুনবো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: আর বিশাল দাদা, বিশ্বজিৎ ভাই, নারায়ণ দাদা, কৃষ্ণ দা, ভগবান দেই,
0: নমস্কার নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি দুপুর মাথা বাড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: অপু দেবনাথ
0: হ্যাঁ, কোন ছবির গান শুনতে চান?
1: বন্ধু আমার,
0: বন্ধু আমার, গানে কলি।
1: মনে রবে নীরবে তুমি চির দিলি, এ
0: আচ্ছা
1: কথা তোমায় দিলাম।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার গানটি। নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমাকে আমাকে একটুখানি সময় দিবেন। আপনি আমার আগে চলে গেলে তো আর সম্পূর্ণ কথা যাবে না আপনার। আমি আমিও তো আপনার মতো মানুষ না, এত দ্রুত গতিতে যেতে পারি না। বলুন কোন ছবি? হ্যাঁ, গানে কলি। ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে।
1: আচ্ছা, আমার তিন জন তোমাদের নাম বলি।
0: হ্যাঁ বলুন।
1: বন্ধু শৈবন্দন থেকে কৃষ্ণমোহন মুরা সিং, আমার নাম থেকে নারায়ণ চন্দ্র মজুমদার, এবং আগরতলা থেকে সুমন মৌরি।
0: ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।

0: হ্যালো, নমস্কার, সুস্বাগত।
1: হ্যাঁ, নমস্কার স্যার। আমি এই মুহূর্তে জম্বুজলা থেকে বিশ্বরাজ জেঠুমা বলছি।
0: কোন ছবির গান শোনাবো আপনাকে?
1: গান শুনবো আরজু সামি থেকে,
0: হ্যাঁ,
1: আপ তেরে দিল মে হাম আ গয়ে, তো এই গানটা আর কি, কুমার শানু আর ইয়ালকা ইয়ার্কি।
0: হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার তাহলে।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো, নমস্কার। হ্যাঁ, ছবি।
1: বাংলা অনুসন্ধান
0: হ্যাঁ
1: ওই গান শুনে ফুল করে ফুল করে
0: হ্যাঁ হ্যাঁ
1: তিনজনের মধ্যে নাম বলবো।
0: হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলুন।
1: হ্যাঁ, নারায়ণ মজুমদার মহারাজ আছে,
0: হুম হুম
1: আমার বন্ধু অমিত শান্তি রায় দা গোপাল নারায়ণ।
0: ব্যাস, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার তাহলে।

0: हेलो नमस्कार। हाँ
1: নমস্কার স্যার, আমি কলসি থেকে গোপাল মহাজন বলছি স্যার।
0: কোন ছবির গান শুনতে চান?
1: আজকে গান শুনবো কন্যা বিদায়।
0: কন্যা বিদায়, হ্যাঁ।
1: হ্যাঁ, গানের লাইন হলো, মা গো তুমি ভালো থাকো, বাবাকে যত্নে রাখো।
0: ঠিক আছে, যাচ্ছে।
1: একজনের নাম বলবো দাদা?
0: হ্যাঁ, বেশি না।
1: কৃষ্ণ দাদা,
0: হুম,
1: নারায়ণ দাদা,
0: হুম,
1: উমেশ,
0: হুম,
1: আপনার সহ সবাইকে নিয়ে শুনবো।
0: নমস্কার।
1: নমস্কার, ভালো থাকেন।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: আমি টেবল হচ্ছে সালুম রাতে,
0: কোন ছবি?
1: হিন্দি ছবি, ছবির নাম হচ্ছে দিল কিয়া কসর।
0: গানে কলি
1: দিল দিল নে তুমকো কিস করনা,
0: দিল নে তো বাবা, মিলনে মিলনে তুমকো। হ্যাঁ,
1: মিলনে তুমকো।
0: ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হলো লাইভ ফোন ইন মনের মতো গান, আর সাথে ছিলাম আমি সুখ। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভক্তিগীতি, নিবেদনে আশা পুষলে।

আপনারা শুনছেন পাঁচ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। শুনলেন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন জয়তী চক্রবর্তী, এবারে শুনবেন নজরুলগীতি পরিবেশনায় শ্রীকান্ত আচার্য।

0: জীবনের বাজনা বাজে যেতে যাবি।
1: শুনলেন পাঁচ মিশালি নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অর্পিতা চক্রবর্তী। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন শ্যামী গজল। অনুষ্ঠান শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন অনুরাধা পড়োয়াল এবং যশবন্ত সিংয়ের কণ্ঠে।

শুনছেন শ্যামি গজল, অনুষ্ঠান শুনছেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। চন্দন দাসের পরে এবারে শিল্পী ভূপেন্দর সিং।

এতক্ষণ পরিবেশিত হলো শ্যামের গজল। অনুষ্ঠানে শুনলেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সবশেষ গানটি শুনলেন নীনা এবং রাজেন্দ্র মেহতার কণ্ঠে। আকাশবাণী পিলোনিয়া এখন শুনবেন ভিভাপুরী রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশনায় অরুন্ধতী হোম চৌধুরী।